লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ভরা মিনিট ভকেব চকসি রেডিও নাকার জুদুন কাদোগাবে রাদাফা নীলি ইলিজা তেরনপি কারডম নাংপা জিয়ার্সি পিনি আ ট্রান্সমিশন ইংপু পনিকল

নিকে আরও নিফাই গৃহিণী দুর্মিয়ারনি যাই মেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্স ভারো ইসিরা টকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন সিতা মেনালিতুম আকাশবাণী ডিফুয়া যাই মেক আর্জু ইকলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে দেংকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিকা তারুপি লাপেন বাংফু বাংফি কেথন কেওয়ান আসাই কেক্লেমা বাংকে সারক্লেং দিছু।

লাকে আকাশবাণী ডিফু পিনি আ ট্রান্সমিশন লঙ্ক পিপিয়া যায় মেক্সিকো রত কাপার জু পনিক জিমা নন পেন চেথান মেক্সিনাং পরফাই ট্রা মিনিট কেব পর্ণাং লিতুম আসন আসন কাংদু কার্ডম আলুন আর জুইক লংজি পরফাই ট্রা মিনিট থংকেব্রা

পর্ণাং লিতুম নীলিকাচি নিয়ালাম থেয়া যাই মেঘ আং ডেঙালং জয়রাম ভাঙচু পেন লামজে আর জুইকলংচি পরফাই ট্রগ্রাম মিনিট থংকেবরা সির কেপ আ পর্ণাং লিতুম পিনি আসারলাম থে আর জুইকলংচি পরফাই ট্রগ্রাম মিনিট প্লিকেপ আ পর্ণাং লিতুম কার বিলুন বারিম আর জুইকলংচি পরফাই ট্রক্সিরা মিনিট কেপ আ পর্ণাং লিতুম ধনঞ্জয় রং পি পেন লামজির আর জুইকলংচি লাপেন কার্বি জুটং আপুথা কামসিং ইং টি লাপেন প্রদীপ রং ফারং বং চিহু চিপুত আর জুইকলংচি পরফাইনের কেপ রামিনি থং কেপ পর্ণালিতুম আসন আসন কার্বি লিরমিয়ালুন আর জুইকলংচি পরফাই সির কেপ রামিনি ক্রিপ হ পর্ণালিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইকলংচি পরফাই সির কেপ রামিনি প্লি কেপ ফ পর্ণালিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুইকলংচি পরফাই কেপ রামিনি ক্রিপ ফ পর্ণালিতুম রুকাসেন তেরন পেন লামজির আর জুইকলংচি পরফাই কেব রামিনি থং কেব পর্ণালিতুম আসন আসন আসামিস লামার জানালুন আর জুইকলংচি পরফাই ক্রি সিয়া পর্ণালিতুম নিং আর লো আলাম থে জাইমেক আংডেং আলং জুনাকি তেরন পি আ নিং আর লো আলাম থে আর জুইকলংচি লাপেন সুয়ার লো সিয়াং তং আজাইমেক আংডেং আলং জরলিন তারু পি লাপেন রূপজিলিং টিপিয়াং বং চিহু চিপুত আর জুইকলংচি পরফাই প্লিরা মিনিট থংকেব পর্ণালিতুম আসন আসন ডিমাসা লুনবারিম আর জুইকলংচি পরফাই প্লিরা মিনিট প্লিকেব ফ পর্ণালিতুম আসন আসন বড়ো লুনবারিম আর জুইকলংচি পরফাই ফ পর্ণালিতুম রং রূপ আজাই মেক আংডেঙালং রাসিনজা টিসু পিলাপেন হারভি ইং টিপিয়াং বং চিহু চিপুত আর জুইকলংচি পরফাই ফরা মিনিট থংকেব পর্ণালিতুম পিনি আসারলাম থে আর জুইকলংচি পরফাই ফরা মিনিট থংকেব রা ইসিয়া পর্ণালিতুম কার্বি লুনবারিম আর জুইকলংচি পরফাই ফরা মিনিট ফকেব পর্ণালিতুম লামজির আর জুইকলংচি পরফাই ট্রগা পর্ণালিতুম পিনি আলামজির আজাই মেকাং ডেঙালং রাকেশ হানসি লাপেন চিনথং ইংটিয়াং বং চিহু চিপুত আর জুইকলংচি পরফাই ট্রগা মিনিট থংকেব পর্ণালিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইকলংচি পরফাই ট্রক্সিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি ডেট লং রিচিং হনালুন আর জুইকলংচি পরফাই ট্রক্সিরা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম আসন আসন আসামিস লামার্জান কালি আলুন আর জুইকলংচি পরফাই ট্রক্সিরা মিনিট থংকেপ পর্ণাং লিতুম অক প্রাণাজাই মেক আংডেং আলং চিহু চিপুত আর জুইকলংচি পরফাই নেরকেপ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুইকলংচি পরফাই নেরকেপ রা মিনিট ক্রিপ হ পর্ণাং লিতুম লামহাচা কাপড়হি আর জুইকলংচি পরফাই সির কেপ রা মিনিট ক্রিপ ফ পর্ণাং লিতুম তিরিমাকাই আজাইমেক আংডেং আলং স্যামসং সিং ইং টিয়া কাই আলামু আর জুইকলংচি পরফাই সির কেপ রা মিনিট থং কেব পর্ণাং লিতুম আসন আসন কার্বি লামার জানালুন আর জুইকলংচি লাপুয়ান হ্যালো পিনি আ ট্রান্সমিশন আলং কেরত কাপার জুজি আজাইমেক কে লাগে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেংটি ডক ডক লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুইকলংপো

লাপন আপনা লিতু মিন্দার ভাঙচু পেন কিলোনালুন আর জুইক লং টাংল আদুন্থু মানাই সেনারপি লাপেন বিউটি কিলিংপি কিলোনালুন আর জুইক সিনাং আলুনালাম থে ও মির ও মির।

রিতনং চিং দিয়ালুন কার্বি আতুমকে হাকো পেন্টা ইংলং আর রিত কাটি কি ফেজু পেন্সি কেরেং লাবং সোক কাটি কি আংবং সকসু নেমপো হানজ্যাং বংহম বক বক থেং থে লাহাই হেনলু নিংকা নিশি চিক্রজন ক্রেহিনিয়াং বংতা কপ্রেক কপ্রেক আসাই টিকি বম লাফেন থেসেরে থেকুম বং হাইতা আর চে বম লাহাই হুই কার চে আহুত লুন লাম তুমো হাই হুই তা বোচে পনসি নিংকা রং কাছি পিপি হালাসু কাতিকি কং হয় আহর মু মতি আংজিন লংলোতে হেম ওয়ানসি বীরটি পামেজি রিটকে নং আহুত নিংকা রং পেন কিলুনকে কান আং দিয়াং এট কি পি পেন কিলুন লাপেন কে কান আং বংতা রিট নং চিং দিয়া লুন্তা এসনলু তো তাংতে লাবাং সোয়ালুন আর জুইক্লো না

লাপুয়ান আপনার লিতুম আসন আসন কার্বি লুণবারিম আর্জুই ক্লং টাংল লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রক্সি প্লেংটি ডক ডকল লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচেটাক হিন্দি আলাম পেন বিরতা আর্জুই ক্লংপো লাপেন পরফাই ট্রক্সিরা মিনিট ফর্নাং লিতুম দিল্লি পেন লেথত কাপাচেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর্জুই ক্লংজি

bi rikang rinui arvo pen kewang arong amu pen kewang arong athe pen kewang arong hei hui ki ejia phan bor inang ji lasona cyclone pon lote ilitum apir the lapen rong rup rong supia long ta alon dopo lapen oktrana phan sitame tomonte prin akimi wanpo bharat adet mate ilitum along ri arloke phan trokner kepke katiki asai pensi kereng buta sarve tumahin pen lakhapon pinangati ki atumke ok pran kapa messenger phan matha pangching ponsi do vai pangvui ve pin pen ke asai klemlo bonta pinangati ki asai ke klematumke ason son han amir arvo lapena the kapa the dabji pura ason son hithi kulat along ke long do vai nam si ki rek asai kapangvui dun lapen karsia sai lapen kapre kapre do vai hai hui aplo lason ahan arvo ke chopen munida ok prana phan ke mesenang thekali lapen pi jopen munida ok arlo ake ter mate ason son ake so chiplang de tai non lirmia kaya hud pir thelong ason son lakha un e pin ahan arvo bab bi rikang rinoi lapen thank pi so hai hui aphan inki inket pen kapijok ji aphan katiki kapijo tum spray mate dovai ke aba kele kilit parpe ka jo muni da tum lahai ahan arvo ke chopen ok pran ahina nat kana ho wang bom lo lahai phere me me dovai ki rik pen ile tum akaya phan si tame phere me me ang theklo lasi lahai dovai ki rik pen ka chire ke nang sot lasona sai laso pi the along rim bom pulo tangte pijo pen ason sona ke so muni da okar lo along long ji lapen lahaya dovai kiri ka sai pen ilitum klem bom lote ba bi rikang rinui hei hui aphanta akan hok thetan katiki kafe jo hot ke me sen kapang jok ji aphan bi di sore pen tiki nang ji athema ajat le tiki ji sitame aprang si lahai arvo angkur athe hei hui মনিরাতম কে চোপেন ও প্রাণপান মেসেঞ্জিয়া ফাঁসি মাথা পার্শিক পণ্ডতে লাহাই আক্লিম আর ভো হে হইতা মেসেন পো লাপেন এ ও কে প্রাণপানটা আকে মিয়া তুমন এ পিপো পেনাং আন বা বি রিকাং রিনু হে হই আতম কে পিয়ঠে আলং আকাহিং নো তুমন ফান হিরুক দুনসি আকাং থিরা তুমন মনিরাতম ফান চিঠে কে বাং ফুন সি পিলো লাসন সি প্লান মতে বা বি রিকাং রিনু আতম কার্বন ডাই অক্সাইড চং সিপসি পুথত ইলি তুমফান অক্সিজেন মতে তুমন কে মিয়াশাই পিয়র থে আলং পেদর প্রবল বা বি রিকাং রিনুই লংলে আর লো আলং আংকুর চেপাদুসি পুথত চিংজক থুসি পিয়র থে আফানা কে মিয়া তুমন থে প্রিন দোথু লাপেন কে বা বি রিকাং রিনুই হাই হুই আকে তেরা তুমন ফান সিতামে পাং থিরসি ইলি তুমফান চিঠে পাবাং ফুন আকে রাবদো লাসনসি কেরেং এট কাপ্রেক কাপ্রেক হাবিদ আলং কে দু আপি হাই হুই আতুম সিতামে বা বি রিকাং রিনুই পেনসি কেরেং লাপেন লাহাই আর ভু কাচোভে আসন সন আথে সেরে কেচো পেনসি লাতুম রেং বমলো লাসি পিয়থিয়া ডাং বা বি রিকাং রিনুই কে এ পেন পুথত লাসে কাপাচিং জগ জিয়া ফান আরু আচেক্লো নিফাই ক্রেহিনী আর্নিকে পিয়থিয়া ডাং লংটা বা বি রিকাং রিনুই লাসে কাপাচান জিয়াফান আনিংকান ওয়াংটা কাতালন আর্নি ডেং পনল লাপেন লাসো আর্নি কে পিয়থিয়া ডাং লংটা আলং লং আদিম বা বি রিকাং রিনুই আক্লিম কে এ লাপেন কাপাচিং জগ জিয়াফান চিরক টক আমেতা ডেংলো লাসোনা সায়া পুথা ইলিতুম আলং রিয়ালংটা ডেং পন বম পুলোতে ইলিতুমটা চিনিপো লাপেন কে এ লাপেন কাপাচিং জগ জিয়াফান বর ইপনপো আদুন্থু কুপিপিসি বা বি রিকাং রিনুই পেন পিয়থে আলং কেরেং এট আচিথে আতুমাফান আলে দোলো চেথানদম ইকসিনা আপ্রাং সিকে বা বি রিকাং রিনুই পেনসি তোমন তে প্রিন আকে মে ফান নাংরাই পিলো লাপেন লা সোপেন আজব কেরেং এট আচিথে কে দো আতুম আন পিয়থে আলং দো দো নংলো আদুন্থু তোমন কে থে হাই হুই পেনটা বা বি রিকাং রিনুই পেন পেনাং আন আতমন আজ কং ফান খাং উন লাপেন আদুন্থু আজাহাক বা বি রিকাং রিনুই কার্বন ডাই অক্সাইড ইং সিপসি পিয়র থে কেরেং এর আচিথে আতুমা ফান অক্সিজেন পিলো

0: lapen ba bi rikang rinui angkur longle ar lo long chingjok si arvo along pen ason son ato monte print kering era chethi atum longlo lasi ba bi rikang rinui kapangjok kenang sot hemadung arai along ta ilitum pangjok mi lason si barla pora hut lapen ning krenga pora huta ilitum ba bi rikang rinui pangjok mi ba bi rikang rinui aphanilitum kang hon pen lanalote kinem projina to mon lapen la hai hui pen e ok prana phanta misen po kalana kalahon jia phan ke joy ke ke kali sumpi bon ta ile tum hembiri hem thik ko balong ta mir kar che lapen kapre kapre ta e pon me la son si ke e jia dim longle misen ang ji athema longle achu along ile tum pang jok lote angkur ke wang jia phanta ching jok po ba bi rikang rinui pen kang thir jir lapen ing sam dop atomon akirap ipi aketera mihi aketera tomon lapen kapre kapre aketera tomon te print kapang dang pen ta ke khang un aja kong do tomon ke me mate kang thir jir atomon e oge prana phan akenang sotlo ba bi rikang rinui kapathi che de ji phan me chit an langdung dun bom nang ji lasona cyclem lote angkur lapen arvu kaching jok ji phan mesen me etpo ba bi rikang rinui phan lang akele pichu ongta lata thuwok ji lasi lang michit ansi arniwang ta pinang ji an parta nitrogen phosphorus lapen potassium he hui hanlo kapaching jok lapen arvu leadership sap phan akera kelong nei lapen ason si ba bi rikang rinui ta arnia tota akenang sot athema arnia tur jong sila tumlong le det pulote kaching jok ji afan aja kong chelong le det ji bonta arnia tur akile angtan su thu pik pulote latum thik rai ji lasi arnia tur mechit ansi latum dengon chot iletum rama jo lapen inglong a jo ba bi rikang rinui aphan ke pavira sai klembom lote munit lapen kering era pia tum chithe ke wang ji aphan ka siksak do kok ji nam pi nam dur pen hello to monte printa ke long jong si munira tum ka pavira sai klem lote arve ki hir ji aphan ta ake sung do po athema ba bi rikang rinui atomon kang sampen si puthot arve ilitum long ji lasi det long ria long ba bi rikang rinui kapang jok jia phan abang phutin ta ar pudo lapen mo aphia kai au ve tuma phan mathasi non pen asap sap ba bi rikang rinui ke asai deng pen pang jok pon bom nang ji ki re palam the kapaching thura sai bor ipon lote ile tuma pier the ke do dun ta chandri chan jai po lapen ba bi rikang rinui atum ile tuma phan to monte print akemi ipiver lote munit lapen kering eta pi atum anta reng dok reng nia kai nang plang po lapuan se pini ba bi rikang rinui ao ka prana putha chethani chotlo
1: lapona pornang litum dhananjay rongpi pen lamjir arjuik longtanglo adunthu jutang harchi ajai mekang dengalong karbi jutang lapen jubat aputhak kamsinging ti pen jihu chiput arjuik sinang alangli pen jihu chiput ponji ke prodip rongphar totangte arjuik sinang
2: pini ladak আকাশবাণী ডিফু স্টুডিওরলো কার্বি লামেট লামচং লাপেনকে লামগুরু পুলে পুটাচিতামে লাপেনকে জুতাঙাহীন পেনাঙানকে ঠেকেরিয়া তুমদুলো হালাবাং সংবং আলাংলি তাই নুটলো আলাংলিকে মাদুতা কালিল সার কামসিং টি ইলি তুম নিংকারং মেমে আলামলো আলাংলি নন স্টুডিওরলো সিদলো আলাংলি পেন পিনি কার্বি জুতাঙা আলামা পুটাক সিজাসামে পেট চিংকি চিংবাইপুন পো তাংতে আপ্রাংসি ইন্ডিয়া কে হাই নালিফান সুরি সুরি নিংকাং সামকাডম নপাটিল
3: আকে হাই রং ফার সাহু নালিতা নিলিফান কার্বিয়া খে আজুতাং জুবাত নিম রকম থেগ ওই কালি পু ওই ফিস্তামে আমানা পেং পেন নাংকে হাং লাপেনতে কার্বি আংলং দিফু লাই রেডিও সেন্টার পেন কেপাচে টাক পন আলং নিলিফানটা মান পেং নাং হাং পট নালিফানটা কার্ডম নপাজিল কার্ডম
2: কার্ডম কুরং থু ইংটি আকে হাই পিনি জাসমেট পেট আবাংকে ইলিতুম কার্বি আজুতাং আলং হা ফিসার ফুসারং ধুন পেনকে বাং বম লাপেনকে ইলিতুম

0: ka cheka ko ni pin ile tuma khailo la bangke senem aron la si senem pu ku piloma la pen senem pason ko anoma la ka do ka we alam the aputhak non owe ki mi atum ke kachini ne la pen ke kachini ji pustame kachini ji adima to war thek long la jata masin non ali pana hang nang kok lo la sila senem ku piloma la pen ke senem pason ko anoma la ang ton alam the than pa jmi ta
1: to tang te ilitum karbia khe afur kimolong kelong pon mate ilitum kache than pon akisar sar akai hutpen karbi akhe pirthen nangke plangdet pen non puan labangso senem kusonsi aron ke doma labangso thak che thanuna athema ilitum karbia khe ke kaprega khe son ke kali aron atang akaprek do bina non ilitum karbia korte ingjiratum pinang an kachehang kacheron akadure thetan mate kachehang anta kachechini ni santhe la pusonsi kapega khei mate keche ahom parogatumke je chetong logaling ta korte I ni si sitame ilitum karbia khege muneta ling masi ik korte মূর্তি কে চাহ দন লাপুসন কে আরবি লাপেন তে ইলিতুম কার্বিয়া খেয়ে লঙ্কে কাচি এন কাচি দু পুস্তামে আর জে মিসেন পলিং লে আউ সুপিয়ে ফান কিচিপা চর লংজি লাপুকালি লাসি হাকুপেন লাংডাম পোলতে কার্বি কুর ফডো লাবংস কুর ফং বে আকুর তিনটা আনিহু কাংথিম লাসি হাকু ফুরকুমু পেন লাংডাম পোলতে ইংতিয়ে সর আনিহু কাংথিম কে তিমুং সর হেনলো সি ওসো কয়দা হুটপেন তা চিনি ল পেন বেক্রো তেরাং আতুমা আনিহু কাংথি মাকে ইংতি এসর হেল লাকে হলা ইলিতুম আদামাসার কে চেং চেং হুট কে হেমফুয়াং জির পেন লং মুক্রাং সি চেপা চড়ল সি হলা সুট পেন সি কিপু পন সি ইংহি এসর আনিহু কাংথিম তা তিমুং এসর ওসো কয়দা কার্বিয়ার ইচ্ছো ওসো কয়দা হসি চেপা চড়ল সি হলা স কাই হুট কে ইং তিল পেন রং হাং তুমকে সাইদু দু
0: ও
1: বলা ইং হি পেন ইং তি তুমকে সাইদু রং হাং পেন সি পা সাইদু পসি সাইদু সাইখা পসি পুলো লা পেন তের নসর আনিহু কাং থিমকে বেক্রু তেরাং হেলো লাকে ইলিতুম ফুরকিমো লা থং নক বে আপায়কে কারিক ক্রপি বুসি ইলিতুম চেথান লা সেংসি লাবংস আনিহু কাং থিম লা সনেলো পাই তিমুং সর আনিহু কাং থিমকে তের নসর হেনলো লাসি ইলি তুম লাংডা মানা সীতামে ইংতিয়েসরকে ফুরকিমো অলং কাছে থানাতে ইংকে হেমফু আনিহু আবি ইংতিয়েসরকে আনিহু আবি পুতাকে পু
0: ও
1: পুসন্তা আরজুল মানে পিনাং আনা তুম চেথান ইংতিয়ে তুমি হেমফু আর না পলা তুমি আনিহু
0: আনিহু আবি
1: পুসন্তা চেথান পন্ডু লাসি ইলি তুম সেনেম পো বাংলা হেল যে কার্বিয়া খেকে ইংতি পো পেন ইং তি পি কে চেনলং লে পেন তেরন পি পেন তেরন পোটা চেনলং লে চেদুলং লে পেন কদুঠুলা তিমুং পি তিমুং পো তেরাং পি তেরাং পো ইলা পুসঙ্গে চেনলং লে কোনানে কেলেট কে ফেট পেন জংসি চেন চেদু দু কক পোলোতে লা সবংসি সেনেম পুকে পুদা লা সেনেম পুকে লা কুর
0: কুর জনং বং
1: চেন চেদুলং লে সে লা সো সেনেম তা কার্বিয়া ফুরকিমল অঙ্কে সনপ্লি সি জং পল কুর সেনেম পেন লাই সেনেম জং সেনেম লা পেন সেনেম আপিয়ালু জলা সনপ্লি সি জং পল
0: তাতে ননবাংকে আং টন পেন পাজির মি থাইং টিয়া কে হাই কিচিং সিয়াবাংকে লা কুর সেনেম পু থাক আং টন পেন
1: তো তাতে ইলিতুম চেথান পন থুসনা কুর সেনেম পুলোতে কুপিলোমা
0: কলা
1: কার্বিয়া খে ফুরকিমো পেন কুর পি কে কুর ফান্ড ইংতি বেক্রো তেরাং তেরন তিমুং লাপেন ইংহি লাসি জংসি ইংতি তুমটা সনফ কুর লা সনফ কুরং বংটা চেন চেদু লংলিল পেনতে বেক্রো তেরাং তুমটা লাতুমটা সনের কেব দো লাতুমটা চেন চেদু লংলিল হালাপু তেরন সরতা চেন চেদু লংলিল তিমুং সর পুস্তামে তিমুং পেন চেংল রং ফার লাতুমটা সন্থং কেব দু লাতুম সন্থং কেব আরো আরিম দো আনস্তামে চেন চেদু লংলিল লাপেন

lapuana pornang litum sar therong pi pen kilonalun arjuik longtanglo adun thu pokhila lekthe pi pen kilonalun arjuik sinang alunalam thi chetongnang ovi ahithialong labang swalunalong lunsipi kipudam ki kanghon ki eove matie earta avi ha chom penle lekhanang tokdun loti etehang paprai uni bang votek vosu sarumaino ningke kanghon chechabi কাংহন পহরমুকে পীর্থে আথাক নাহকতা নামাথাই আবে আথেলাকি আনাম সোদাকলা পেন আহক আকাংহনকে পাপ্রাই উন এ বেরুন এ লাসি ইতুমতা ওবে হিঠিয়া লং চিতংরা কাংহন আলাম নিং আরলো আলাম চিঠান সিনাং পুসি নিংকে দক আবাং ফুয়াফান লুন পেন কাচোপাচা দাম তাংতে আর্জুইক সিনাং লাবাং সোয়ালুন

লাপুয়ান পর্ণাং লিতুম পখিলা লেখেপি কিলু নালুন আর জু ইগলং টাংল আদুন্থু পানসিং ক্রো কিলু নালুন আর জু থু ইকসিনং আলু নালাম থে এ দেয়াত আফান লংরি আফান লাবাং

লাপোয়ানা পর্ণাং লিতু যোধা আকবর লাম আর জানা লংপেন জাভেদ আলী কিলুনালুন আর জুইক লং টাংল আদুন্থু তেরে নাম লাম আর জানা লংপেন উদিত নারায়ণ লাপেন আলকা ইয়াকনি কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থি ওর নি ওর কে নাচু

লাপোৱা নাপৰ্ণাং লিটুম তালা আছলাম আৰ জানা লংপেন কুমাৰ চানু কিলোনালুন আৰ জুইক লং টাংল আদুনথু মেহুনা লাম আৰ জানা লংপেন সুনু নিগম আলতাপ সাবরি লাপেন হাসিম সাবরি কিলোনালুন আৰ জুইক সিনাং আলোনালাম থি তুমসে মিল্কি।

লাপন অপর্ণং লিটু টেলর সুইফট পেনকিলো নালুন আর জুই গ্লং টাংল আদুন্থু চার্লি ব্রাইট পেনকিলো নালুন আর জুইক সিনা আলু নালাম থি অল আই হ্যাভ টু অফার ইজ মি

0: Hei kapangri lapen dhorom arnam alam ke than arichul la si sorichu ke karbi angbong pen alangli nut hemphu arnam apherang ke mate god messenger binong lapen munit atum afan birta ke mi nang ke thana banglo sorichu alongri musera kihir hoy kang thum sarsaratum ke than tumu barim lai hui pen langdam lote sorichu ahem mate ahawar ke longli achiti hilu লাসন থাক থাক সি সার বাসা ইংটি কাথার কে টক কার্বি আতুম আলাম জির পু ফার ক্যাপ আলং লাপেন সার ধরম সিং তেরন কে টক সার ডোনেল তেরন কে টক কার্বি স্টাডিস পু ফার ফারুই সিরা থ্রক সির ক্যাপ রাখে থম পেন ফারুই সিরা থ্রক সির ক্যাপ রা ফো লাপেন ফার ফ্লি ক্যাপ আলং তা সদ রিচু লং লেক আচিত্তি আরিচু পুহেলো আপুসন থাক থাক সি নিলিপু সার সিং তেরন বাসাপু হাবি পি আলং রি আলং কেদু আকে সার তা নিলিফান নিংকান থং ক্যাপ আফ্রাং নাং কে থান তা সদ রিচু কে লং লে আচিত্তি আরিচু পুসিপু পুলোতাং তে লং লে আচিত্তি আদিম কে কোনাত লো লং লে আচিত্তি মতে আরেং কে লক আতুম কি পু নেভেল অব দ্য আর্ট পু আলাম কে আর্জি ডিংক্লুই মতে লাম্বারিম পুসি গ্রিক আতুম কে কিপু পিমা লংলে আচেতে পু আলাম গ্রিক হিব্রু রোমান বুদ্ধিস মুসলিম ক্রিস্টিয়ান আতুম আন্তা চেথান লাপেন কাপ্রেক কাপ্রেক আদিম আলং কে জংপন ডু আথেমা নিংকান ফারু থ্রক বিসি আফ্রাং মতে খ্রিস্ট জন্ম মে আফ্রাং মুনির আতুম পীর্থে আফান কিতিন কে কাসু আসন চংপ্লাক হাম পুসি পু লাসি পীরথে আংবং চিতিম চিত দু পুসি কামাথা লাপেন আচিত্তি আলং হেলো আংবং চিতিম পুসি কামাথা লাসি পীরথে আংবং চিতিম আদিম কে লংলে আচিত্তিলো পুসি আফ্রাং ফ্রাং মুনিত আতুম কামাথা পুসি কিপু গ্রিক আতুম ডেলফি পু আদিম উমফালাস আহার লং আলং সি লংলে আচিত্তি পু বুদ্ধি সতুম কে মহাবুদ্ধি বুধগয়া বিহার মতে ইন্ডিয়া আলং রি আদিম আফানসি লংলে আচিত্তি পু জেভি সতুম কে জেরুজালেম ইসরায়েল আলং হেলো পীরথে আংবং চিত্তি মতে লংলে আচিত্তি পু আদিম লো লাপেন কে বাইবেল আলং এজেকিয়েল আংডেং পি থংকেপ নার ক্যাপ আংডেং সু ক্রিহিনী গুড নিউজ ট্রান্সলেশন পু আলং তা জেরুজালেম হেলো পীরথে আংবং চিতিম আদিম লু পু কেতক দু বন্তা নিংকান ফারু থ্রক বিসি নিংকান গ্রিক আ ফিলোসোফার পাইথাগোরাস পু আবাং পীরথে কে কাসু আসন কে চংপ্লাক হাম হে ফুটবল আসন সি বংলং চেন লাপেন আংবং পু কে পীরথে আথাক নাহক তাওয়ে পু পাচে তাক ডেট আফি কে লংলে আচেতে পু আলাম কাছে থান কমরে লো পুসি পু বন্তা কার্বি আতুম লংলে আচেতে পু কোনাত আদিম আফানসি কি পুদামা চিপু ঠেকথে বন্তা মোসেরা কিহির হয় কে বয় লাহুই পেন লাংডাম লোতে রাত আতুম সদরেচু আফান হেম কি কিম পিদাম জি পু লংলে আচেতে আংলং আলং কে দাম আহুত কোসন লোনে জি আতুম হওয়া আতুম সি লংলে আচেতে আলং দু ঠিপ সামি যজ্ঞে সাধু যজ্ঞে তোয়ার যজ্ঞে লুটি যজ্ঞে পুসি মোসেরা কিহির পন্ডু চিন্থা মোসেরা কিহির ক্লাডাক পেন কি লং আতেংকে জি আতুম হওয়া আতুম পুকে জে হওয়া আতুম আফান সি কি পুদাম জে হওয়া আতুম পুলো তে জে হওয়ার নাম আফান কি ক্রয় আতুম লাকে জেভি আতুম আফানসি কিপু পুটা সার ধরম সিং তেরন কে টক কার্বি স্টাডিস উইলিয়াম ইসি ফার ফারো ইসিরা ফার ট্রকনার ক্যাবরা সির ক্যাব লাপেন ফার ফারো ইসিরা ট্রক সির ক্যাবরা ট্রক আলং কে টক দু লাসন থাক থাক সি হিব্রু আতুম আকিতাব আলং তা হিব্রু মতে জেভিস আতুম লংলে আচেতে মতে জেরুজালেম আলং নাংকে তেংখেং আহুত রিচু দু লাপেন আরিচু আমেন কে এডোনি জেডেক মতে সদ রিচু পুসি কে টক দু জিসুয়া আংডেং পি ক্যাব আংডেং সু ইসি আলং লাসি সদ রিচু আহেম কে জেরুজালেম হেলো পিমা জিউস মতে হিব্রু আতুম কেবাং আহুত জেরুজালেম আরিচু কে এডোনি জেডেক আরেং কে লকপেন কে কিং অব রাইটিয়াসনেস লাপেন কার্বি পেন কে সদরেচু পুলো পুলো তাংতে ক্লার্ডাক লো সদরেচু আহেম কে জেরুজালেম আলং হেলো লাপেন আলং রি কে তেবক তেরাই আলম হেলো পিমা লংলে আচিত্তি লাপেন জেরুজালেম কে এলংবেট আদিম লো জেরুজালেম পু আমেন হিব্রু আতুম সি কি ইর তাহাই লাসি কার্বি আতুম লংলে আচিত্তি আফান জেরুজালেম পুপে জংসি জেরুজালেম মতে লংলে আচিত্তি লে কার্বি মতে সদরেচু আলং রি কালি পুলোতে রিচু আহেম কে বাং আলং রি কে কিম দাম দিলো লাসি কার্বি আতুম কে পু লংলে আচিত্তি কে জেরুজালেম বেগলো পু উন পুলো তাংতে জেরুজালেম কে সদরেচু আরং বং মতে আহেদ কোতার আদিমলো
1: লাপন অপর্ণাং লিতুম রুকাসেন তেরন পেন সদরি চুয়াপুঠাক লামজির আর জুইগলং টাংল লাগে আকাশবাণী ডিফু কেনেক সৎকা।

চিনি আলামজির আর্জুইকা পলুথিন লাপেন প্লাস্টিক আহর মু কে এন পেন চেপাহে লুনাংজি পলুথিন লাপেন প্লাস্টিক আহর মু কচেপারি ডেং আজৈনি তোমন্তে প্রিন দং চান লাপেন লং বিয়ান্তা চিহো এটলু পলুথিন লাপেন প্লাস্টিক আহর মু আন হেমকম হেমরাই আলং ওয়ার্থাপ থেরা এলং আদিম হিলি খুদ্রা হালা দাকসি ওয়ার্ডাম ইকনাংজি কালিতে মেথর দুৎসি কেনাংজি পলুথিন লাপেন প্লাস্টিক আহর মু কচেপারি ডেং পেন এক এপ্রান আফান্তা হেনু আথে কে লাবাংসু আহরমু পেন আসন আসন আকি সো লাপেন ক্যান্সার কি সোতা চলং থেক লাসি পলুথিন লাপেন প্লাস্টিক আহরমু চেপারি ডেং দে দেটসি আকি মে নাংলি তুমজংসি কাচুনিং রি আলুঞ্জির আর্জুইং তুং পুলোতে আলম বিলম আজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 মতে সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভ ফাইভ নেরকেপ রাফ হোয়াটসঅ্যাপ আলং কে টক নাঞ্জি কে লাপো হেনল জাইমেক আমেন আলম বিলম কুমাৎসি কিলুন মা লুনসে পো লুনসে পি আমেন আলুন আলাম থি আসাপ সো টক নাঞ্জি কার্জু কাংতুং আতুম কে দোয়াদি মতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলং বিলম আজাই মেকে ইরুই আলং বাটাই হিনি সিরত পার্জু চোট লাগে ভমগুরুয়ারনি আদা পরফাই নের কেব রামিনি থংকেপ লাপেন আজও পরফাই সির কেব রামিনি থংকেপ আপর আকাশবাণী ডিফু আজাই মেক কার্জুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট কেপ পেন পরফাই সির কেপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফ পেন পরফাই ট্রকরা মিনিট থং কেপ আন আকাশবাণী ডিফুয়া যায় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন আংলিতুম আর্জুলং ইজি লাপেন আকাশবাণী ডিফুয়া যায় মেক কেদোয়ান কার্জুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেপ আপর পেন আজো পরফাই কেপ আন এফ এম বেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরাসির কেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকে রাপেন তানাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আনপার টাকা চিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তানাংলিতুম আকাশবাণী ডিফুয়ালং হুমরিদাম ইকতামি কেনাং সৎ কাপাচিনি আলামজির কে লাপোয়ান ইক চটলো

লাপন পর্ণাং লিতুম রদর সিদ্ধি লামার্জনা লংপেন জুবিনগড় কেলুনালুন আর্জুয়েক লং টাংলো আদুন্থু আগ্নি সাক্ষী লাম আর্জনা লংপেন জুবিনগড় কেলুনালুন আর্জু থুইক সিনাং আলুনালাম থি ওম প্রহাপতয়।

লাপোয়ানা পর্ণালিতু অধিনায়ক লাম আর জানা লংপেন জুবিন গার্ড লাপেন আনিন্দিতা পল কিলোনালুন আর জুইক লংটাংল আদুন্থু রামধেনু লাম আর জানা লংপেন রূপজ্যোতি কিলোনালুন আর জুইক সিনাং আলোনালাম থে উপসি পরে।

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রে সি প্লেংটাং লাসি আদুন্থু নিং আরলো আলামথে আজাই মেকাং ডেঙালং জুনাকি তেরনপি আনিং আরলো আলামথে আর জুয়েক সেনাং
1: নিলিমেন সাংপি জুনাকি তেরনপি নীলি কেদো ডিফু অন বেয়ারং ফাইভ কে এম লামডিং রোড নীলি নন কি ক্লেম্ব মাসাই লাকে কে টি এম এস মতে কার্বি ট্রেডিশনাল মিউজিক স্কুল আলং সি চথান বম নীলি কে থানা ডিম লাকে হানজাং লংস নীলি নন ওবে মি তুমহান কিপু কাংটুং বাংকে বাংসো কার্বি ট্রেডিশনাল মিউজিক স্কুল আলং নাং হুমরি পেন জুতাং জুবাত নাং চার্লি দুন আসন্তে পুসি নীলি চুনিং রি কাংটুং লাপেন নন ইপ্রাং কে বাং জিলাং নীলি নিং কে হাং কে মিঠাং জুতাং কপাচান জি আফান পিন্ডেং সুম্পট পুস্তামে নীলি মিঠাং সিনি মিঠাং চিংথাং বক আপে রি আন কে চিসনসে পনব পেকক পিনি পিবা বামকক জাম্বরং লাফাই সিতা নীলি মিঠাং সি চিসনসে পনব লাসি নন কে বাং মি আনিম সুপি আতুম জাসিমেট সোয়ারলু আতুম সোয়ারলু আতুম পুলোতে কে ঠেক বেক নাং জি আসাই লাকে হেম আসাই ঠেক নাং জি সাং কাংক্রুং পেনচেং লক পে কেচি থাক পুসিতামে ঠেক নাং জি কি ফির কে থাক আহিন বাং তা ঠেক নাং জি কিতুন কে ডাং লাপেন কিরিম কিবি লাপহাই সিতা চারি পনাং জি আকে নাং সট লাপেন থু ইলি কার্বিয়া খাই তুমতা আং সং আকাং টু আহিন জংসি চেপালি দুনিং তুং পুলোতে লোক চারলি আহিন কে আকে নাং সট লো পুসি নিলি হিন পেন পুদাম জি লাপেন সুপিন সু তুমালং পুসি তামে সাই চেরাব দু নাং জি ঠেক আন উন আন আসন কে ইলি সোয়ার তুমতা সুপিন সো লং চেরাব দু নাং জি কিরি কারলান পুসন সিতামে চেরাব দু নাকে নাং সট পিনান সং বং পুসিতামে কাইকে তা নিং আরং আজে পেন্সি চোবোচে নাঙি চো ইং তুং নাং জি লাহেলো নিলি কি পুদাম জি আলাম থে বাংকে কারডম
0: লাপোয়ান পর্ণাং লিতুম জুনাকি তেরন পি আনিং আরলো আলাম থে আর জুইক লং টাংলো আদুন্থু সোয়ারলো আসে আং টং আজাই মেকাং দেঙালং কিতুন কেদাং আপুথা জরলিন তারো পি পেনচি হুচিপুত আর জুইক সিনাং আলাংলি পেনচি হুচিপুত পঞ্জি কে রূপজিলি ইংটিপি তোতাংতে আর জুইক সিনাং
2: কারডম কাদুকা বে রেডিও কার জোয়ারাডা ফান্তামে নীলিহীন পেন সুরি সুরিয়া কারডম পাজিরিগল পিনি নীলি তুমলাডাক চিহু চিপুরা যাই মেগালং কাচো ফাপন আলাংলিয়ামেন সামি জরলিন তারোপি আলাংলি ইনুত সোয়ার লুয়াংবং পেন কিতুন কেডাং কেথেক নাই আবাং ফিল লাপেনতে আলাংলি সিতামে ভারত আংকাং পিয়ালং নংনাম চেথাংক্লং মাস্টার সেফ ইন্ডিয়া লং সিতামে চেপাতে দুন আবাং ফিল লাসিয়া প্রাংসি নীলিতুম আলাংলিয়া ফান আকাশবাণী হিন পেন নিংকাং সামা কারডম পাজিরিগলো কারডম
3: কারডম আপ্রাংসি কে চোরল নীলি ফান্ড পুসন আজাই মেঘলং কে ফাপন পাত
2: তাই আপ্রাংসি নাংলি কাদুকাভে রেডিও কার জোরার ফান নাংলি রং লাপেনতে নাংলি ক্লেম্বম আসায় পুথাক চেথান পন ইজিমা
3: নীলিমেন কে জরলিন তারোপি লাপেন নীলি হেম কে ওলং কমাজি লাপেন নীলি ফান পিনাং আনা তুমকে লিন এন্ড গ্রিন স্পমেন পেন্সি নাং চিনি বাংদো নীলি স্কুলিং কে লাল ওলং কমাজি পেন ল হিলস একাডেমি হাদাকসি ক্যাপ আংদেং কে চেপা উন্দন ল লাপেন দেট কে ডিফু গভর্নমেন্ট কলেজ লংসি এইচ এস আংদেং মা চেপা উন্দন ল লাপেন দেট কে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি হেদি গুহাটি লংসি পিউস প কলেজ লংসি হাদাকসি চেপা তাংদন ল
2: জরো পারল তাংতে লানাংলি কমেন্টু নিংকান পেন্সি কিতুন কে ডাং আহিন কে পাংচেং পঞ্চেং
3: লা নীলি কিতুন কে ডাং পোকে প্রফেশনাল পুপেন কে কালিমাতি দি লাসে নীলি কে হেম বেন্টা আক্লেংসি আক্লেংসি পোলো তাংতে এবং তাং হয় হেম লাপু দো মাতি দি রং পোলো তাংতে হে লাপু দো বম ল লাপেন কে নীলি লং লাদাক পেন্সি টেলেন্ট মাঙ্গে ওয়াং বম ল হে লাপেন দেট নীলি লা ফিজিওথেরাপি গুহাটি লং চার্লি তাং দেট পেন আখেলো নীলি সাই চংদা দাম ল হাদা ক্লিনিক লং হেদি নিংকান হিনি কি থম হাদাক চংদার ল লাপেন হাদাক সি এমেনা আহান আন কে চে চো লং লি পেন হেদি চিংতুং চার ই প লাপু ল ইউটিউব হাই হুই লং চোলাং পো আন

লপনা পর্ণাং লিতুম মুম্বাই বেনকা চটা বিবিধ ভারতীয় জয়মেক আর্য ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু জয়মেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টকবর সিরকেপ লাপেনাং লিতুম নিউজ অন এরা এপসেলং পেনতা আকাশবাণী দীপু স্টেশন জয়মেক আর্য ইকলং জে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইকে টমরা মিনিট প্লিকেপরা ফর গুয়াহাটি পেন কাপচেডাক কার্বিয়া জয়মেক আর্য ইকলং পো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং এলং নীলি বন্তি দিমংপি কাদকভিয়া ফান কার্ডং পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থুর পিনিকে আরু আচিক্লো নিফাই গৃহিণী দুর্মি আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা ইংকরা সির কেবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ল পিনিয়া দুন্ধু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক্সেনা পিনিয়া সারলাম থে কে কক তাং দং আচি তুং আথে কে হেম কাচু বিপন আমনি ফানসি কে পুদা লামথে কে মান কে কক তাং আচি তুং কি মানটু মা কাচু ফিজি লাকি আহেম ফু আনি কে হ্যাং আঞ্চল লাসন থাক থাক সি হেম কাচু বি

0: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদন্ত আং দেং দাম দে প্রাং পিনাপকার বিং দেং লং কপি বিসি গিরত কি পারজু পনিক জিমা চেথানিক সানা পেনাপ কে আরু নি ভাই ক্রি কি থম থেলাঙানি কার বিং দেং লং পানা প্রাং সি বিরতার জিক লং প আদন্ত সালাম থে লা পেন পিনাপ কে থেলাঙানি আপত সি লুন আং দেং লং পেন নাংলি তুম আং দেং চারি বাং দিং গে হাং আসন সন আলুন জির আর জিক লং প লা পেন ওরেং বিরতা কেনাং সার বিরতা আর জিক লং প তোতংটি আদন্ত আং দেং নামিকল নাং লামকা নাং দেং পিনিয়া লামকা নাং দেং ট্রক্সি আং দেং রং ফারপি রং বি আলামকান কাপাচাতাক পঞ্চেং আং দেং আর্জিক সেনা
1: কার্বি ফিল্ম সোসাইটি পেন কাছে পারজান পন কার্বি নক বিপি রং ফারপি রং বিপু আলামকান আর্জিক সেনা লাবাংস আলামকান কে টক লাপেন কাপিং লাক পনাবাং অজয় কুমার বোরা কার্বি আলামলার কে টক আবাং বন্তি তিমু পি লাপেন ডাইরেক্টর রঞ্জিত তেরন টাংটি আর্জিক সেনা কার্বি নক বিপি রং ফারপি রং বি আলামকান ইংকুং ট্রক সিয়াং দে

0: ওতে নাহি সিয়েলামুন থিলমা পারগা চাকরি চা করা তুম একা চেনেক আনি ব্যাংসি বাদ বমলো লাতুম হই হিপি থিরাক রে কি ব্যাং পেন ই ব্যাংসি পা ফু ফু নিরি চোতে কে আসো ফান পাঠি লজি পুসি গা মাথা
1: কোসন ল
0: চুলে আলং বিকার কি পিপেন
1: বিকার কি পিজি পুনাং কে মাথা স্তাপি উন এ কে মাথা তেং সাই চুমচি হুলা তুমকে ইতুম ফানা চিকি কে নাং তা থেকলং লুবু খালা তুম চুলাং আফলে চেবান প আমে থাং সে চুলাং চে সরপন কোসন যে নাং বিকার কে পিপ
0: লা আনি কা চিনে কে চিচা গুন ইলু চিনি লুবু চুলাং নাং কে এনা ফান ব্যাং প হে মাহর মুতা পন দে টিক খাম খি দন লুপুলতে অক রেং পেন লই কি সাবজি লা পুসন কে নি কো আনো কা চিচাক প
1: রিয়াং থে দিং দে টিক কে চুপানিং দিং নাং কক প ওই থে দিং লতে নক বেচে মানজি পুসি আপো কে পুতে কাং লাফান লানা পামে নাং পো লা হেন লো নিকাই লাফান পানং কুক পেন নি আজাত তা মাথাউন এ লাহাই পেন আজকসি নি গা চেনে কাহলো তা চে চাক পন বমলো দা দা হেন দাম লো না

চুলাঙ্গি পঞ্জিয়া ফান পিনি নিতুম হেমলং চাকরি চাকর বাংজি হালা তুম বাং বে আপ্রাং রিয়াং আফান চুলাং পা চুনাং পো চিনি লবু নেকে রিয়াং আফানসি রেং বমলো মাজক সোয়ার লোতা লান কাচেনে কাহলো চিচাক উন এ

লাকি আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরত বড় সিরকেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপসালং পেনটা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুইকলং জে নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই প্লিরামিনী থমকে প্লেং টাংলো লাসিয়া দুন্থু ডিমাসা লুনবারিমা লুনা জাইমেক আং ডেঙালং ভীমা কেম্প্রাই কিলুনা লুন আর জুইক সিনাং

লাপন আপনার নিতুম ভীমা কেমপ্রায় কিলু নালুন আর জুইকলং টাংল আদুন্থু পারুল বর্মন কিলু নালুন আর জুইক সিনেন।

লাপন আপনং নিতুম ফুলমতি বাকলারি কিলুনালুন আর্জু ইকলং টাংলো আদুন্থু প্রফুল্লা ব্রহ্মা লাপেন আরিয়া সাংহ কিলুনালুন আর্জু ইকসেনং।

0: kan pon lo.
1: Lai ben sinali cho jor pon po.
0: Na se non ke non en kan non ti klo yon thom yon pri ba ni li sang ko lo ke se kun e pen pon na lo mang ke yo ron de lo hem kut na do ja do ma se hem sang ko da su ma tum la nang ri den bom lo do kan ta non la hem se ga la ma do kan se do ma se la pu non ke ni li na ho ga dam di ta la pu si chu bom lo so war sai pen ni klem se
1: ni lahai nangli han ke jor sar aho or ki pia han si ong ma mate hem lapu aho or pia han si ong
0: ni ge han ke yor ke aho or pia han ke yor dun mo bilu ho ho ra bilu an yi ni yi pen khai po thi po ding po lahai han an chalo ho or pi pu yi pe la boyar men tu ni pen chu en en po bok bok pi lahai rong pen ki pon an ke dak ki kar chi ke ja ho or ta bilu an yi ki mien chalo nan bilu ki pon
1: son si pon bom ke dini chok thang te ni chorol ni nangli lahaya han koson si kangwai si ke jor ikloni nangli than bachini ikjima
0: hai kangwai ke mithang du dam ler long ke kinang kenang ni chini det pong ke ku pi han mala so dam sai banang kiri mu chora han pute ku la so han si rong len dam sai lu ri bang du lu pute la pon po ke la ta nang ni det pulu teng ke pon pe det po pe ne son bang son kiri tum la la son han wan ma son han wan ma ani sini nyang bon nang ri du pulu teng ke e per klum ta me an ri sang ta me dum kek ta me la nang ri ju puta ko la si pon pu la so na jo ke nang ke do vi ara ma sing ke nang nang ni chini lo la sing wai pon mi sen lo
1: tang ti ni nang li la pu ana por ni li tum phan nang ji bi the ga por akaswani di fu hin pen choro parik lo kardom ni
0: kardom
2: la pu ana por nang li tum rong rupa chai mek ang dengalong harving tipi la pen hot bang pi rasincha ti so piang bong chi hu chiput arjik long tanglo laki akashwani diphu kenang sot ka pachinia lam jer arjik tha ipu kisu puchi chini lote peder dipin pen doctor along chepak lang dam serak nang ji আধেমা লাবাংসু ফুকিছু কি মেলেরিয়া কিছু মানডেটা ঠেক ডক্টর আতুম কেঠানা তেংপেন ভিয়া সাতলাং ক্লেম নংছি আজো মেগে জাং হু চিটিমালান চিহিং নংছি হেম কম হেমরায়লং বাববি পাংরামলং লেদেট নংছি জংসে কাংরাম দু পুলুতি পাংথাই পেমি নংছি লাংবং লাংপ্লেট আন্তা পাবিদেট নংছি জংসি দু পুলুতি লাসো ডিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তেই নংছি কিঠু কাংছে হরমু আন্তা হেমকম হেমরায়লং ওয়ার্থাপ থেদেদরা এলং আদিম হিলি ঘুটপেন হাডাকসি ওয়ার্ডাম চট নংছি লাংকাপালি ইয়া পাইপ টেপ লাপেন লাংকাপাং পেন আতিবু জংসি কনাতনিয়া কেবাক দু পুলুতি মার্থিন পেমি নংছি নিংছিবি ইথা আর্নিকাং সামাপরলতি হেম আর লুপেন চিটিম কিপলুং আসাই ক্লেম নংছি লাহাই আসাই কি হিজুং মিহি কার উট ফে এমি কেথর লাপে নন মালম হিটিকুলাত আলং নং কেক্লাং চিটিমা পি কিপলুং আদোয়াই হে হুই থর লাপেন কে নংছি এলপিজি মাতে চুটুন চডাঙা গ্যাস আর নাটেং পেন চেথর নংছি কন্নাতনি কেভাক পেন গ্যাস কেটেট আংনিম ইংনিম লং পুলুটি রেগুলেটর সুইচ ইংকের সেরাক পেন হেম আইং হাপি লাপেন আইং হাপসু ইংপু এট নংছি চুটুন চডাং গ্যাস আলং থু আসুইচ লাপেন রেগুলেটর সুইচটা চুটুন চডাং টাংডেট আফি ইংকের পেমি নংছি এলপিজি আ সিলিন্ডার পেন লং থু আলং আন গ্যাস কাপাছে লিংজি আফান মেসেন আর রাবার আ পাইপসি চেপারি দেং নংছি এলপিজি কে কায় হুট গ্যাস কে কায় লাইটার সি এ নংছি মে কচেট আসু পেন কে কে ডেট নংছি এলপিজি লং থু লাপেন গ্যাস আ সিলিন্ডার কেবাক লিডু পুলুতি গ্যাস এজেন্সি আসাই আহেম আলং পনসে রাখসি হাডাক কে ক্লেম আসাই খি এটুমা ফানসি পাপেলাং পিমি পেনসি পাশেলাম নংছি মো আফিয়া কায় আহুত রেংদক রেং নি পেন কেডুলং জিয়া ফান নন পেন আসাপ সাপ দিহিন কাবিরটি এ বেছিং হয় নং জি দিহিন কাপে দাম কাচেটারে থেকা তুমসি

টি থেক চচি লাপেন কাবির টি পেনসি কাচিং ঠুরা তোয়ার দুন উঞ্চি আহক লাপেন নিং গাছে ঠেকলং আবেং আলং সি দিহিন বীর টি দাম নাংচি কাবির টি পেন হেনলু আতি রি কে মানচি লাপেন আতি রি পেন হেনলু মেথাং লাপেন ডেট কাচিং ঠুর ইচি থেং পি কে লং তোমন লাপেন আর কি কাছে হোপেন কে খ্যাং বাংলো থেং পি থেং প্রাং লাপেন ইং নাম নাংকিবির পেন আচক কেরেং এর আছে থে কে দো আপি আন্তা আকিসুং দো টাংলো নাম পি নাম দুর টংসেকট পেন কানা হক আচক টমন্তা প্রিন্তা কাছে তন্তে নাং দো টাংলো কেরেং এট আপি আন রেং দক রেং নি পেন কাপে রেং জিয়া ফান থেং পি এ নাংজি লাপেন রাইকম নাংজি দেট চান্দ্রী চান্জাই লাপেন আলির আচাম কেপে দোয়া ফান থেং পি এ নাংছে কেনাং সৎ কাপাছিনিয়া লামচিরকে লাপন ইকচটলো।

আদুন্থু পিনি আসার লামথে আর জুইকা আং টুর কেবাক ছেলাংলে দেট আসে কেলাং চারজু দেট মাতে কানিং জে দুন কেচক ছে ছিপুপে দেট সি আসে কেথে চেমাথা রং লামথে কেমান এসনালাম আর নিশি বিশার দোলো লাপেন ইনোট আবাংকে কানিং জে আলাম কেচক ছে ছিপু ঠেকথে দেট সি আসে কেথে আনসি কাছিকি মে থে এহুত বিচারণ পারাপ থেক থে তা আসে কেথে কাছিকি মাতে বাং কানিং জে কার্যুদুন্দে পুয়ামুনি রাফানসি কিপুদাম আলামথে লাদাক আংটুর কেবাক পুকে কানিং জে কিচক ছি মাতে বিচার কেরাপ রে আফানসি কিপুদাম লাপেন আসে কেলাং পুকে আসে কেথে আফানসি কিপুদাম লাসি সার পালাম থেলো আংটুর কেবাক ছেলাংলে দেট আসে কেলাং চার্জু দেট মাতে কানিং জে দুন কিচক ছে ছিপুপে দেট সি আসে কেথে ছেমাথা রং পিনিয়াসার লাম থেকে লাপান বেতলো।

আদুন্থু কার্বিলুন বারিমালুন আজামেক আংডেঙালং জরসিং বি কিলুন হানসুকে প্লাঙালুন আরজু ইকসিনাং কার্বি এখে আলং হানসুকে প্লাং আপরম দু আথেমা হানসুকে মুনি দাতুম কিচু অফান্ডেটলে কে এন কালি মাতে কাতিকি চটকালি কার্বি এটুমকি সাংলাং সাংলিতা এন্ডেট লাসি কার্বি এটুমকি হানসু অফানকে আমানাদর পিপিক লাসি বাংকে ঠেক কিরি লুনসে পোটুমকি হানসুকে প্লাং আপরম আলুন পেন লাপুসনসি লুনলু লাসি ননকে জরসিং বি হানসুকে প্লাং আলুন কুপুসনসি কি লুনমা আরজু ইকসিনেন।

থেতি শিশের কারি লোরি কে পাতয়তে আবি তাতে সি পুথ চাম্প্রিরি বাংসেং পিচিং পুষি নাং।

0: kilo tangte deng koi mate wohi ang deng wang tupo wohi ang deng lake methang ariar vipen si methang rong pen pakong long si dam nang ji la pen wohi ang deng long ke ki pakong long je khang dun long le jong si methang ke up amu chero redet ari sang ho toma phan ame ke dip check pen si rap nang ji la so phi nu nu ang deng lake arong na thu panung kuk pen si anung pen si hambi che pakong long nang ji la pen la bang so ke dam ahut che khang dun long methang ame chit adim anpen la so philo tangte su e ang deng la ke methang arong pen apsi su e asin ke siri palit long le dep nang ji konat ma hambi amu ke do dak pen si ap nang ji jong si su e asin papar khrak bolo tangte methang arong pen si chi ap thu nang kok bo la so dun thu batur batur ang deng la ke ke taramu along pen keng pak isi chipun si turklek nang ji yong si roredet polo tangte ari sang ho tame mate akleng sarpo tame chirap dun long la so phi rabat rabat angkung nang le lo polo tangte keng pak athak metha hambie mu chibi si su e asin along pen e keng kam isi che jor si wardam klek nang ji yong si un lo polo tangte puthot angkung la ke বাহেব লাকে কি জুত সি আং দেংল বাহেব কে একে মুন পোয়ালং মিথাং হাম্বি আমু পাংকেব দং সি হালা বাং রং হাম্বি আমু আলং পাংথক দাম ক্লেক নাংজি লালো পোলো তাংতে ইলিতুম হাম্বি কে পাঠু কে লাপান সি কি জুতল লাসি ইলিতুম এ মিথাং পাঠু পাদং রো আসন এ মিথাং বং সি কাইকেতা চে পাঠু নাংজি লাসি পিনি হাম্বি কে পাথু আপুথাক লানসি আলে তো আফান নাং ওয়ান পিলো কারডম
1: লাপন আপর্ণাং লিতুম লাম চিরাজাই মেক আং ডেঙ্গলং হাম্বি কাপাথু কাচারলি আপুথাক স্যামসন ইং তিপেন লামজির কেথাম আর জুইকলং টাংলো আদুন্থু পিনিয়ালাম চিরাজাই মেক আং ডেঙ্গলং রোড সেফটি আপুথাক রাকে সানসে লাপেন হুটবাং চিনথং ইং তিয়ং বং চিহু চিপুত আর জুইক সিনং
2: পিনি নিলিতুম আলা রোড এক্সিডেন্ট মতে কচিং কই পেন কসনজি কচিপা জক জিমা মতে কচিপা জক থেগি মা পুথাক চিংকি জে থান বঞ্জে ফান সিনিলতুম বড়ি পনল বংশ আপুথাক চিংকি জে থান বঞ্জে ফান আকে হাই রাকে সানসে ফানসি চোফা পনল নিলিতুম কচুফা পন তেং পেন আলাং লি তামে তাক নিলিতুম স্টুডিও লং ওয়াং টাংল তাংতে নাংলি ফান আপ্রাংসি কার্ডম পিদল
3: কার্ডম কার্ডো কবি পিনি লবাংসু আকাশবাণী ডিফু আলং নিলি ফান অপুসন কসানসি রাতাতুম ট্রাফিক মতে গাড়ি কিছু কয় পেনি চিং রাই থেকে মা লবাংসু আলাম আপুথাক থিথি নিজে থান নাম পুনিলি ফান আপর নাম বিপদ আকেরো পিল নীলি মেন রকেশনসে নীলি রেড ক্রস সোসাইটি লং ফার্স্ট এড ট্রেনার ল লাপেন ডিডিএমএ লং সুতামে নমাতকে ডিডিআর এফ তাকলাম দুন বং
2: তাহলে তুম রোড এক্সিডেন্ট পেন চিংরাই আপুথাক যে থানাম দে প্রাং কে চিংসি লিতুম যে থানাম না কপি পশি ট্রাফিক এক্সিডেন্ট মতে গাড়ি এবেক পেনে কচিং কই লবং সো আঠি মা থানিং জিমা
3: থানা কিচিংসি পিপসি লিতুম গাড়ি পেন কিচিং কই তিতিমা লাপেন কসন পেনসি তুম চিংকই প লসো আপু থাক বংকে নীলি জং জং পেন মাতে কত বেটা চিনি লসো তামে মিন আলাম থে বংকে লালো লাকে ইল তুম কি পাংক্রে কি চিং সেলাম কে কে পাংক্রে ল আথে বি পলমা পুর তাং তে কত বেটা ইল তুম ট্রাফিক রুলস কে কে চিনি তুম সিকে অং সতাম মে ইল তুম ফলো লে লাকে মিন আলাম থে ল লসো পসি ইল তুম কে কি চিংকই বংকে মিন কে লালো আথে বংকে ইল তুম ট্রাফিক রুল কে ইনি লিরে বানাং বিপি গালি সতাম মে ইল তুম বংকে লদাক বংকে কি পাংক্রে হেদি লাসো পর পেন্সি ইলে তুমকে কিচিং কই ই কে লালো কেথে দুং বাংকে লাসো পর পেন্সি ইলে তুমি কিচিং কই ইল লাপেন আদুম থু বাংকে মেনা আনা তুম বাংকে গাড়ি গেবে কাপাচা লতা এসন ল লাপেন এসন বাংকে কাঙারি কাংক্রাং পেন মনে তুম গাড়ি গেবে লতা এসন ল লাপেন আনপার কে মনে তুম কেপাচার লং সুদল হে সেটা মেনা আনু সুমার তুম বাংকে লসন গাড়ি গেবে তাকে কে কাংকাং লসন পাম্পলং থাপ লসন আদ কক্টি তি লাহাই পেন তা থেদুং আ কেন হক তো কক্টি তি লাহাই ল এক্সিডেন্ট ফান বাংকে লা বাংকে থেদুং রিজন ল লাহাই বাংকে ইলে তুম কত কবে তা চিনি ল ট্রাফিক রুলস কে সেটা মে ইলে তুম ফলো লে দেট আবিনং এর বাংকে ইলে তুমকে এ প্রাণ পেন সি কিচেলে

0: ilo hasta por banque ate people ma por tanto ile tum ba traffic rules people sir que se lama por donde la que minute fan pachere ina o pasi bana full pilo sta me ile tum ke non ile tum tek mungi tum taun lom ba pas ni lipudan po taun lom sta me mena ana tum ke traffic light pin eta follow le di thengam lok sta me tum ke papari ji pusan papari ji banke traffic e tum ke alert no lang le ke lang ji ko nalama hala traffic police ma lang ji hala sika vele porote light banke thana khobor an lo ke dam lo bang lo support si min banke ile tum banke non ma discipline maintain de por lo mena region banke a kaching koi i ke ong ira banke la ke discipline lo discipline ta maintain de por ta do lo
1: comentu ko lo so por ho ji pinanga no tum mang la so son traffic accident bang ong ri ti lo lo
0: la banke nili jong jong ke thega long teng mane a siapor do la banke la picnic season na so ti bc a kiching koi bang ke ong lo athe sor bang ke picnic season no boronte mone tum kada ko beta ninge cha parang upo ke jun kang ri kang kram te mone tum ke ka sap u a ke pene ke picture ke dolo ma de la son pense kiching koi ke ong ong na pene ke ala sor bang ke la itum party la picnic season mina lam de la sor bang ke tum ke ninge cha parang upo ke kada ko beta me ka pre kam che klem clip la ke jui ke dam hot bina posi la ke jui ke dam especially la picnic sport adunga rai lam kiching koi bang ke chance ta na thia dalam mangke mun do u de tilam ne di ke gari pin ta che leng u po la ton pon ke la ke pachat mo do po kang ri kang krang pen na si po pen tum pu lo kang ri kang krang mang pen ke gari ve kang ni po lam ke la so je ni lo kang ri kang krang pen pe ta pers ta me gari do u long pu lon te le tum ke chere dun tong ne de ta do ko te hala so por si bi si mane a ke ong nai a ke ong dung a ke ching koi ke the ganong lo
1: la hai hui pen ne le tum কোসন মে জি কচিং রাই থেক পো মতে কচি পজক জি ফান কোসন জি তুম ক্লেম নাং পমা লসো বথাক নালি থান ফিক জি মা
0: আ লসো আ কচি পজক নাং জি পুথাক পুরো দংতে ইল তুম পেন সোনা থাকি নিলি জং পন্থু পো লবং কে কচিং সি বং কে হেলমেট লা তুই বেলার রেক তুম পতল কে হেলমেট কে দবেক নাং পো গে বেক বাস্তা মে কচি থা বাস্তা মে লকে জি কো বেক নাং পো নন মত কে ইল তুম সদাক আগো পেনিতা পিপন হেডি সরকার সরতা মে লসো পর বং কে লস তাম মে ইল তুম কে মিনা আন তুম বং কে লা রং আজু কে ট্রাফিক পুলিশ পেনে কা বেদল পসি বেক লাহাই তা চিকু কু দেরতি তাম মে লাহাই বং কে ট্রাফিক পুলিশ তুম ফান পেন্ডার লেগে চিংরা নি চালান ফান্ডার লেগে চিংরা নি ফান্ডার লাহাই কে ইল তুম ফান না পসি কুপ তো গলিলো আঠে ইল তুম বং কে মিন ফাংশন বং কে মানে মিন ইল তুম বং কে ইরি কে লক পের বং কে ইল তুম পু পারলাম লি রং উন দতা হাই ফুল অন সে কু নে কেন হক দলু পুরন্ত ইল তুমকে রেং এট পুসতা মে হয় টু প্যারালাইজ মান দে তাহাই লা প্যান গলি পুরতাংতে ইল তুম থান পাড়ে রং নাসি আপনার নাম জুই তাহাই বা আপনার নাম দি পুসতা মে ইনচাম সন্দ জে প্যান দে তাহাই লা সপোর লা সপোর সিল তুম ফান কে হেলমেট বং কে টু বেলার তুম পুরন্ত লা কে বং নি চিতা পুসতা মে বাহিনী তে হেলমেট দবেক নাম পো লা লো লা প্যান ট্রাফিক রুলস মা কম্পেন তুমি থান নম রেডি লা ডিসিপ্লিন মা মেন্টেন বেক নাম পো ডিসিপ্লিন মেন্টেন মানে ট্রাফিক রুলস বা ফলো নাম পো লা লো la pnc banke la lo for wheelers di pare car to mr mel la lo sit bel banke kado ko beta se ko vek nang po la lo la pen kang ari kang krang pen banke vek veder banke ke nang sor lo la pen vek mane vek veder si kang po la mang lo la lo ke singrai nang yi banke la pen is on do lang la so long ni li jong poneng tum mane la so a singrai thek po po long hadi ko san sil tum ke jing koi pa singrai thek po banke il tum ma ke pen li pankre chitana mo redi ke pankre la so ke pankre long sta me son do lang la banke il tum gari li vek pa me lun kar পন ফোন কিছু লাং পন দি হাসনে তি দো লাপেন তোমার নামকে এলা হেডফোন টা চুচুর পন চক দো লাপেন তোমার নামকে আ ফোন চুলাই যাক ফোন বের পন বম তা বাইক তা বেক বম আরি হংকে ফোন আরি হংকে পু হ্যান্ডেল অট পল সন্দ তোমার হাত হারছ লা হাই বংকে লতে মংকে কিতে তা ক্লেম নাং নেলো গাড়ি বেক বম হুর বংকে লা হাই বংকে ক্লেম কে দাসি কিনা পথে লতে মা সব বাকি হসি ডিস্ট্রাকশন নো পুরতাং তে কিছিন কই ফানা চান্স তে তান লো থিল তুমি প্রাং চি লাম নজি কাই মাতা চরক টক নজি মতে দি গাড়ি বেক পুরতাং তে আথির তুম মেশিন কে মঙ্গা ফুতার লগবে ইলতুম মসি দো দি ইলতুম সি কে বেক তোমার দি আসি ইলতুম মসি লবঙ্কে চেরি পন মাকে আকে নাং সরলো লাইলা লা পেন সন রলা লা সো লং বঙ্কে গাড়ি মোটর পথে মিলতুম কে বেক রাচক চকচে দি লা সো লং বঙ্কে গাড়ি মোটর বেক রাচকচে লা সো পসি ইলতুম লা সো গাড়ি ফামস্তা মে ইলতুম তা আন চুবো মসন থাকসি জান থুথাই বক তো চকচে ইলতুম তা প্রেক প্রেক হমত কে চুতা কানা সর লাং সদা জুনাং কক সন থাকসি গাড়ি ফামস্তা মিলতুম কে কেলা না বাং কানা সর সিলাম লা ইলতুম গাড়ি তুম কে মানে আপাম রাহাই তা লাং জি আথে ইলতুম সি আপাম তা হি কমচা হি অংচা পরতে লতা মানে লা সন ব্যালেন্স অফ দ্যাট পাওয়ার সন পেন কিচিং কই ইভি ফানা চান্স দো লা পেনা কো পিনে কে হেনু পুরস্তা মে বাই চান্স হসি ইলতুম গাড়ি বাং চ মেনটেন দ্যাট পেন তোমার বেং তোমার বং হিতিম লো মেমে জসি সাংকক পড়তাম তেল ডাক্তার এক্সিডেন্ট ফান কে চান্স থেতা নম রেডি আসে লাহে বাঙ্কাই মাতা গাড়ি বাঙ্কে রেগুলারলি মেনটেন নং জি ব্রেক মুখা পেন চেং লোক এসন দেখ লিলো আনতা মানে মেনটেন মাঙ্কে কেনা সলো গাড়ি বাঙ্কে লাল লাপেন কে বেক সাতা মেল তুমি পাচার নং জি পাংলা নং জি তা বাহা দাক ট্রাফিক রুলস অলং সামে দাক সাইন বোর্ড তা দুজি হালো সর্তেং মেন সিল তুম লাং নং জি আসি আ পাচার পিক বাঙ্কে লকে কেনা হতে তা নালাম লো লাহে লং বাঙ্কে নাসি কে সাচে দের বাঙ্কে কেনা সরলো লাপেন অপরা মেন তামে গাড়ি

0: men ma kirtum hemet pro ni kal ar leng yo si tang ra thang phi bu te thang lam he lam phi ni ni ji un li tum be chi yun ji than un son hut bu te thang lam sta me ar leng se unconscious ma si mi unconscious bu sta me di lai tum han bang ke a ho sa vidat bu tum han he son tum han bang ke l tum ke mane helmet pi ni bang ke ke plok bang ke lang pe si plok na ji a thi bi polama pon te ke sman tum ke la phu he di la ar lo long ta a il tum la phu a thong ku bu tum te sa bu ta chi u bang son ta ko ti ka sa po yin si tum a helmet ke plok lo bu te helmet lo don ju son ta du ko ti la ven tum a ka pe ni la farte lo se de lo he la si la hai bang ke tum lang pen si plok ji se ta plok nang ji la lo la pe na keng pi ni ching lo pa per par sta me ke odun bang ke ka ta me a ko na ma ke ching lo ka di mu long or le se la pu ke ching lo he di a ber si a tha ke si li or nang ji tla kiting log veklong ore der sila pu aber se taksi pu ot pom makeup an si wanang ji kali pu ntela ta ken hoxu ko ta hai na hai lo la pena ko isti bang ke la lo nili a thana ko bo si ba chan sing ko du ba phi a meg te tan tum do ko tum re di tum no ke ching ko krap du po ko ko thot thot re di son ba a king ching log po ba a king ko pet son do mo re di la hai lo bang ke ele tum bang ke a pesen son bang ke aning pathe dun bang ke kana sor lo ching si bang ke aning pathe dun am po la penan par bang ke la ke jolti le di ma pen pesen no ke jolti lo la tum han bang ke aning pathe dun am po la pen isti bang ke la son lo a ho sa vidat tum han bolo tang te hedi ile tum farse tum si bang le lake ile tum a ho sa vidat pen si a ho si bang ja chance do tum han pesa mile tum ke a me ke bang ke pathe ngle dang ji a the la tum ke ching koi du ba philu bang te a keng ching lok pe sa te hedi la tum ke ke su ji putek te so sida ta hai ta nam te la son si mane la ching lok pe te ke ke po vek tum bang ke su ji putek te la si ile tum a vi ke khan ni pham bang ke khan am po he sa mile tum bang ke la a ke jolti pham bang ke a me ke bang pathe ngle dang ni a keng ching lok pe পুরোদমতে আর সো কেং টেক লং বেনে দিহালা আমি থামা কো আমি থামা তা কো হার্ড টেক দু থুকো রতি সার টেক অন রুনু চো সো কে ফেরি পে আনিং জি ওই পেন পো সো আনিং দু পেন তা মিনিট তো মানে ফ্রান্ডা মিজি দিত কো রতি রসি আনিং পথে নাম পোলা পেন আমে কে বংকে থেতা নামে কে পুরোদমতে মানে পি পপ পেন সতমি দি ভেতিল তুম পকাং কে দে মানে জিহালা কে সুবেক ফান বংকে সন সি লাইলো কে চেরাবু নন জিলো বংকে পেন ফোর ভিলার্স তুম ফানস্তা মেলাসন ন মোপেন পুলো সিট বেল বাং কেনা সত বঙ্গে কেনা সত হেতান সুতাম মেলকে আফি এতুম পোসা মে সিট বেল বাং চলো গাই বেগ নাই ওকে আল আপেন চিং কই দু আফি পোসা মেল তুম যে সিট বেল চলো গাই পোতে কাদু বিদে চিনি লো এয়ার বেগ কে লাগে নাং কাং কেলো সোলং কে তুম সে কেন হক বাং হেতান পো লাই লো
1: আংলি তুম লা কুসুম যে রাত ফান বাং সব থাক ইডুকেট পিজি মা মতং দে অ্যাওয়ারনেস আংলি তুম কি পিপন লা
0: কেনাম তং হচ্ছু নিকান হেডি 2023 নিকান নিল তুম ডিসেম্বর চেকলু হেডি ডিসেম্বর চেকলু তো নিল তুম দ্বিতীয় আন্ডার পেন নন সম অ্যাওয়ারনেস দেখলো আল্লাহ বংকে রং তো দামলো হে রং আর রং রং তা আসন এস জিবি ল সরকারি গাম্বরা তুম পেন পাং রুম সি লসন তা থানাম দামলো তুমি মনে তুম কাম ধরে মা দিদি
1: পি অ্যাওয়ারনেস বাংলা এক্সিডেন্ট বে নেব থাকছি পিপন লমা
0: নিলে তুম লাদাখ বাংকে রুট সেফটি সি পাথে পনল হে তুমি একাপরে কাপরে একটা থান পন আথে রুট সেফটি লং বাংকে তুম চিং কই পেন চিপা জক পসামি হল পেন চিং কই বেক হতে তো কটে তিমরে দি হাসু চিং কই বেক হতে মিল তুম হসে চিপা জক নাই জি মা হালাসু ফার্স্ট এড হেডি ফার্স্ট এড বন্টা থান পন পন ব্যান্ডেজ পুনয় লাহাই হেডি ব্যান্ডেজ পেনে লাপেন সি ব্যান্ডেজ ল বা ফার্স্ট এড বলতে ওল মধ্যে দিলে ফার্স্ট এড পুথা আনো মাংকে থান পুন পন আঠে আর তুমি চিং কয়েন দু থেরম লোক পড়তে মে ইলে তুমি সি ফার্স্ট এড থেকে বলতাম তে কোসন সি হারা সুমনির কি জলতি পান কিছু দিল নাই মা লা থেকে যাই মধ্যে দি লাসু পাশে লাহাই সামি তুমি রং তা থানা নলপে স্কুল স্কুল স্কুল স্কুল তা দাম ল ডিসেম্বর চেকলো ওই জনা কোন তুম জানুয়ারি পেন তা আঙ্কু চেং থুলি পোহা ভালো বাংকে ডি ডি আর এফ পেন হে ডি ডি আর এফ পেন তামি তন্ন নন বাংকে লা কমিউনিটি লেভেল সি ডিসি আন্ডার মধ্যে দি ডিসি নাম্পিন খাটলো নন কমিউনিটি লেভেল সি দাম থুপো কেদাম তাহা নিকান চুনেং তান তুম ক্লেম লো হে 2024 নিকান বাংকে জুন জুলাই লাহাই লংসি ক্লেম লো বাংকে স্কুল লং লংসি দাম চটলা তন নন জানুয়ারি পেন বাংকে কমিউনিটি লেভেল সি দাম পো হাদা সামি নন সন থাক তা বংকে রুট সেফটি তো দুপো হে লো পেনটা তা কপড়ে কপড়ে বংকে মি কিছু পেনচেন লোক চিকলি কেবাং রেজিস্টার আনলো হে রেজিস্টার হিন আন পেন বংসি চেপা যখন থাকছি মা লাহাই তা দুপো লাহাই বনলো হে তো দুপো লাহাই লো পার বংকে রাত ফান কেতাম তা আন কে সন্তি থান পান বমলো হে নন বাং তা সন্তি থান পান বম পো
1: প্রাং নাংলি তুম আহিন পেন কপি স্টেপ কেদিন ধুজি মতে লবং সো রুট সেফটি পুথাক নালি তুম লাইভারনেস কি পি বন্ধুজি ফান কচি সিক দুইগমা
0: কেদাম তাং তা ক্লেম বম লো পসিনন কে বাং জি সাম

0: lành gì mà lái lo là bên ông kia first aid nó bên là người giang bên trên lóc tiết thiết first aid bằng đun tỏi luôn à thế ý tụi mình mà cái hospital là người lip cái chính coi cái hospital hello wing đêm ta hay và tụi bảo hai đêm ta hay bình thường thì là si first aid bằng cái cái đó cái ta thích cái lành gì pusi nữa tụi mình bằng cái à rong rong sự đam là so long chỉ thành phần mi non silam lo first aid luôn bằng cái bandage đi bandage bằng cái là tao là pen son bằng cái nếu tum awareness cái pidam lo mang phori kar chu pen system medu là hay à phụ thắc system mình phori kar chu pen hơn xí là tum chụp chụp thấy gì mà hay là số system mình tum thanh phone phone hả này lo lang jang pen tum ang song corona par được crack pen à phi thì tum cứ pisek lên gì mà hay là system mình tum thanh phone phone là số long bằng cái lang jang system mình tum nên bằng lang jang làm thanh phone lang jang long system mình ilu tum kerap pun ji phan pusta me tum alang si ali tan rak along pulang te ilu tum vek thek pusta me vek mane son vek man si ke anun ji phan man ke ar leng the tan along pang ke tum dun de nang ji la hai lo ilu tum phamri ba tharlon ben tum mer tum me si ba cheri pen si san nang ji la pen la hai lo la pen wander fi pusta me ilu tum ko som si ke pa jok theji ma la bang ke ilu tum practical si klen man ji posi la da bang ke practical bang ke soi ve de ji posi tan pe la pen rut septi putha bang ke la son lo ni tum la hai lo
1: ট্রেফিক লং সো এক্সিডেন্ট মতে ট্রেফিক কে লাংডুঞ্জি ভান মাঙে সি আর্পু দামে পেগল মতে ট্রেফিক পুলিশ বুঝে এলাং ভান বুকুন তখন এলাং তুম মাং পি এস যে লবং সো আলং কে লাং চারি দুন নাংজি মা লা ট্রেফিক এক্সিডেন্ট পেন চিংরাই থেকে ভান মাঙে সব থাক নাংলি পেন থানজি মা
0: ট্রাফিক পুলিশ তুম আলং বাংকে লসন ল ট্রাফিক পুলিশ তুম বাং কে আলা তুমি মেনা আন বাং কে আলা তুম আকাম হে ক্লেম বহে লা সো লং পেন তা কোলা তুম কি সুমান ন মাকে মেন পাওয়ার হেদি কম সম দে তি পসি আত কানু কে বান্তা না পি এতে খেদার লহে লা সো লং তা মিল তুম টাউন পে নে লং তা মে নন মাকে ডিফু বাং কে অ্যাকটিভ লং হে তা মে লা সো লং তা মিল তুম কে লাং দুন বাং কে কেনাং সট ল আ বাং কে লালো কি চো জুন পান তুম সরকার পেন সতা মে বাং আর অন পিলি মন দি লা সটিং বেন মাকে চেকলেম চেকলেম বম ল তা মে মেনা আন ল মাকে লিলি তা দ কর তি লা তুম আ থি তুম তা মেন পাওয়ার হেদি কম সম দে তি পতা হে মে নে তা মে লা হাই পেন বাং কে লা ট্রাফিক তুম বাংকে আলাম তুম তা বাং চিকলেম বাম লোপসি চিকলেম বাম মান
1: নাং লিহিন পেন কিছু সিয়েশন ল কপি সি নাং লি রাত ফান মতে ইসি মেসেজ বাং নাং লি কাছি পি গাং তুম
0: তে নিলিহিন পেন রাত ফান পাচিনি গাং তুম মতে লাবাং সো ইল তুম কাসবানি ডিফু পেন নিলি রাত ফান পাচিনি গাং তুম বাং লালো নন পর কে ইল তুম পিকনিক সিজন দি লা সো লং পিকনিক সিজন হাউ দ্যাট পরিবেশ আমি নন পর বাঙে স্পেশালি নন পর বাঙ্কে মানে যাতে মেট বাঙ্কে নন পর সিলে তুমকে কিছু রেগে না সব ঠেদুং পড়লো আর ঠে বাঙ্কে পিকনিক সিজন হল বাঙ্কে কাঙারি কাঙ্ক্রাং তুম পেনচেং লোক রাত তুম সামি কিছু রে দুর মাইকে না সব ঠে নাংলি নাংলি কেম পেঙ্কে দাম লেন নিলকে থাং পাও বি পুলে গাড়ি তুমকে না লাং কাঙ্ক পেনে জি পুকালি লো থে লা কেবে বাঙে সি চং পেং নু পুতে গাড়ি থা চং পেং লো পসে আই তা চেরক তক পেন দু নাং পো পর বাঙ্কে হেম হং মানে লা তোয়ার কে দাম বাজার কে দাম সেটা মেরে তুম চেরি বাং কেনা সর লো আথে নল পর বাং গাড়ি বাং দোপিক পো দি লাসো পসি রাড়া তুম সেটা মে কাই মাতা চেরক তক পেন দুনাং পো লাপেন মেনলি বাং কে চেরক তক লো ইলি তুমি কে পাংক্রে জনই পাশে কিছু কই লো কে বেগা তুম পুনয় ইলি তুমি কে মেলে দাম চট পাশে মিলি তুমি পাংক্রে এদি মানে থাং থেজি বউ হলো সো থাং থেজি বউ পাশে ইলি তুমি না আনা কে সুং ফোরক রেটি আসে লাসো বাং কে এলে তুম হং লেগে চন্দ বলতে ফো এটা ফি বাংকে আলি বেদে জিম থেদি সে ফো ফে আংকো সেলে তুম আনপন বাংকে কেছে রক তক বাংকে কেদু বাই কেনা সরলো লালো পেন সন বাংকে লালো গাড়ি গেবে পাং লেন নাং জি দি গাড়ি তা ড্রাইভ স্লোলি এন্ড কেয়ারফুলি ফুল তুম থেদি সো তিং তুম ফলো নাং জি আথে পি পলম পাংতে গাড়ি সে তুমি প্রাপ লো পংতে মানে আন কেন হক রক দিতে আথে তুম গাড়ি কন্ডিশন আমি প্রতি ব্রেক ফেলটা এসন লো আপেন আঙ্কু এলে তুম গাড়ি পাচাত উহুত প্রতি এলে তুম আর ভি আর ইপেন জং সি গাড়ি বাং বুঝতাম এলে তুম মেন মেন মাকে ব্রেক লিমি সেন বুঝতাম এ খাং টং উনি দেজি রাসে পসিল তুমকে গাড়ি বেগ বাংকে কাইতা পাংলেন পেন্সি দাম নাংজি বেগ নাংজি লাপেন কে চেরি বাংকে লাগ পাংলেন মাসিল তুম চেরি পন থেকপো এ তুম পাংলেন লি পুলন্তে কে চেরি বাংকে থেক থেলো আথে ইলে তুমকে ইনিং লে দকক পুরস্তামে হালা ব্রেক সি খা নাংজি মধ্যে মেন মেন কে তো থাকে দেজি রাসে পসি কি চিংকয় ইবু পিতিল মধ্যে দি লাসে লাসে পর বাংকে গাড়ি কেবে বাংকে পাংলেন বেক নং জি বাংকে কেনা সরল আথে ইলতুম মেন মেন জংসি বাই চান্স তিন নিয়ালিয়েশন দি আলি কি কক লং সন সন পোতংতে বা আলি কে কে লং টার্নিং লং সন পোতে লিতম কে পুয়ার বিয়ের এ প্রাং থাতে থেকলে দে তে কক রতে লাইলং কে তে পাং পাচার বন্তে আংকো কসম হরপেন বাংকে পাকে তে উনে দে রতে

0: Или там по чаду
1: проте,
0: чад джин проте, пакет ганде тет пор, сон по сече фале фак лете. Си лахай та, или там гари век банкара си пангле нанжи поло. Лапен, или там и пранг ванг бом сам метал нинг лом пати тег лете джим реди. Мен че тонг прум по, ладак та чин кой банг ачан, та там ба чин кой век поло ке, па чад пик поло там те, та нинг лом сон ке, лапен. Али ке че кок лом, та ми мен мен ке, ар виар ида че лан тонг лек се ло ке па чаду поло там те. Си лахай банг ке гари па чаду банг ке, па ком век нинжи, панглен век нинжи, гари ке ате, или там প্রাণ ঠিক আছে মানে দি গাড়ি বাংকে এসিলাম লো টাঙ্কা মাহা বাংকে দাম বাম বাম লো গাড়ির তা মিল তুম ইয়ে প্রাণ এসে মেসেন পড়তে মো আর জি দিন তা মেছি নাম থুন দা তাহাই তা মে প্রাণ বাংকে এ তুমি কে চিন লপেত বলতে কথা কি শুন লো পেসন থাকি সি ইফু ইয়ং সি গপে নে গরো কপতার তে তুম সি শুন প সম থাকি কি চিন কইল বলতে মিনা আনকে শুন বন্ড কপতে লাল চিন কই কে প্রাণ সি ইলে তুম হদাই তা কিচিরি পন মাঙ্গে কেনা সলো চিনকো এর পিনিং চে পয় বাঙ্কে আলি আবেলু লাগে দে লালো
1: পড়লাম দন তো কপট
0: আ
1: ইনিলে তুম চিংগি জে ধান মাঙ্গে লপন লেং তন পনাং পেন নাংলি সে তামে কদু বে নাংলি মেথাং সাই চিবি কফি তামে ইনিলে তুম নং চহাং টেং পেন নাংলি তামে দাক কি বাং পট নাংলি ফান্ডা আকেরু পিলো কার্ড
0: চুরুল নালে তুম হান দাক কাসপানি ডিপু বান তামে নিলি ফান পুসন আপর নাং পিপন পট লাপে নাং চুফা পট নিলি হিন পেন তামে আকেরু পিপার পিগল
2: লাপন আপর নাং লিতুম পিনিয়ালাম চে রাজা মেক আংডেং আলং তোয়ার কেটাম কাছেরে এপুঠাক রাকেশ হানসে লাপেন হুটবাং চিনথং এং তিয়াং বং চিহু চিপুত আর চু ইকলং টাংলু লাকি আকাশবাণী দীপু কেনং সট কাপাচি নিয়ালাম জির আর চু ইকথা নাংলি তুম জংসি কাছনিং রিয়ালুন জির আর চু ইংটুং পুলুতি আলম বিলম আজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলু ইকন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলং কে টক নাং ঝিকে লাপু হেনলু জাইমেক আমেন আলম বিলম কোমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পোমেন আলুন আলাম থে আসাপসো টক নাং ঝি কার্জুকাংটুং আতুম কিডো ডিম মাতে আরং আমেন লাপেন কার্জুকাংটুং আতুম আমেন আলম বিলম আজাইমেক কে ইরুয়ালং বাতাহিনিসি রথ পার্জুচট লাকে ভমগুরুয়ারনি আদা পরফাই নেরকেপ রামিনী থমকেপ লাপেন আজো পরফাই সিরকেপ রামিনী থমকেপ আপর

আকাশবাণী দীপুয়া জামেক কার্জুডুঞ্জিয়া ফান আর নিবাং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট কেপেন পরফাই সির কেপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থমকেট আন আকাশবাণী দীপুয়া জামেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপ পেনাং লিতুম আর জুলং ইকজি লাপেন আকাশবাণী দীপুয়া জামেক কেডো আন কার্জুডুঞ্জিয়া ফান

আদন্থু হিন্দি লামার জানালু না জায়মেক আং ডেঙালং আপ্রাংসি সাজান কাঘর লামার জানালং কুমার সানু লাপেন আলকায়াকনি কেলুনালুন আর্জুয়েক সিনং আলুনালাম থি নজর জিধর।

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টকবরা সিরকেপ লাপেনাং লিতুম নিউজ অন এরা এপসালং পেন্টা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর জুইকলং জি আদুন্থু কার্বি দেটলং রিচিং হনালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি আমরি কেসিয়াস কিলুনালুম আর জুইক সিনাং আলুনালাম থি ওয়াং নন পিনি চেসং অনক বি দোয়ান।

লাপন আপর্ণাং লিতুম জুবিনগর কিলুনালুন আর্চুইক লং টাংলু আদুনথুটা জুবিনগর কিলুনালুন আর্চুইক সিনাং আলুনালাম থি দূরে দূরে

লাপন আপনাং লিতুম জুবিনগড় কিলুনালুন আর জু ইকলং টাংল আদুন্থু বাবু বড়ুয়া লাপেন জুরি বড়ুয়া কিলুনালুন আর জু ইকসিনাং।

0: phak aki so mate phak avur ituma ha wara long ke ong dum ke ituma karbiang long ar lo punang ho phaka chupang renga tum e pinang an kana hok ke thek dun long du la se phak avur ituma ha wara long ko bi pia phak avur mate ko pi pia ki so se kang lum nei ma la so bu thak ta me nang le radio kar jora da tum phan than pon ek jima
1: long hong ke so ene ke dupik phawi pista itum common diseases alamang chthanamang ke so ke sonido infectious and non infectious infectious pulote bemar api arlo luchok pen kesu ke long hanlo infectious lo anke non infectious bangke bemar api kali kavipin menta kapre kapre ajoini penta a kesu do cocktail infectious along na jonsi pudamlo pute bacterial disease duji viral disease duji parasitic disease duji commonly tum bacterial ke thek long long ki e coli infection long long escherichia coli bupu bacteria loloke apoxo de dojila loho somar rumukha apoxo la son doji la ta esion lo an pen sonak thaka ko skin disease du du la bacteria joini lolota onke viral lo pulote swine fever esion lo swine fever lo pulote soni doji isike classical swine fever isike african swine fever african swine fever bangke aprang avilang non mangke nanglutang lo 2020 lombenke la so kisota nanglutang lo ituma bharot a dekhlong ta lapen apen bahera akaprek aprek mane flu da hola hai ta duji anke next banke parasitic parasitic apilu mukha lohong tom apilu do thekpik anke pelu ision lo labanke arlo lo internal parasite lo eko external parasite dolang external lo pulote arek mukha angru mukha lata ison lo latuma joinita ke solong lok titi
0: kala
1: lapen bahera ke non infectious lo pulote deficiency disease lohong josi adana ke ratu mathapo phepir te chokpo mathapo phe cpr pir pukenta thide khede deti
0: kala
1: anke laso joni po chungkreng repo lage vitamin ka ve polo bang long ba protein ka ve polo ba carbohydrate mani balance diet kali dat polo lata laso joni penta latum ke solong lok titi lape behra ta alang tomala achulang problem da dodua hopenke mastitis ta dokokti laita in sob commonly itum theklong
0: kala me pikalam lo la phak akiso ko son son tuma ituma waralong la so puthak nang le ki than ka pajir mia pot tangde non het nang le ki pu e arek tang ho go pipilone la hai pen apok hilong pen buta me e kisu long lok thek tangte la so a son ka pa mejia phanon son apok hilong tang ho arek tang ho ko son se ka pa me po la ta me nang le re dio kar jora tuma than ponik thate
1: ke pa mi apan ke nolom ke available itum long enthalmintics do mane pelua dowai popu
0: kala
1: pelua dowai mukha a dose rate ating pen le pinyang po doctor consultation do nangji ba veterinarian amuni tum pen si arjuponsi a dowai mukha ponangji
0: kala
1: la so dowai papa chu dam nang po a dose ating me ji pa chunang po anke la son pen le jong si regular interval isi do 3 months pusita ba 4 months pusita la so interval maintain nun mom nang po son si pelua dowai bang ke pidun mom nang po anpen arega phanke nolomke option do piglo por on pudo por on mane ke chor chor da ke chor chor ta adwai do do anke sik lang ke panglu long se mane adwai bang jogdun po lang pa panglu po la ta isi option lo
0: kala
1: la pen hala a along hong aroi ke sapha sapha pa menang ji jate mane la hayak ingru da ha e chitim da ha la hay pa bang long le dat aphansi mane la aroi mukhata hodai ta safa we anang po un polote chemicals nolom ke do la hai ta use me
0: kala me pek me pe galam no nang churu nang le phaga phan ko som se kala na la ho nang ji ma la so pu thak nang le ki than pajir mi apon tang te mo het nang le ki than apon alam phak a an ki pi phek e pi berat pen ta a hut pen te mara de ti ti e balance diet pu mane a an pi ba me nang ji pu tang te ইলি গেজে থানদাম কে আকি সো আপু থাকতে মাসে তা মে কিচু কি জুন তা লাং দুনং ক পসি কুপি কুসন আকি চু ইলি ফাগা ফান কি পিসি ফাগা অ অপরান কি মেজি লাতা মে নাং লি থান ইক থাতে
1: চেলাং লাভ লপতে কারবিয়াং লং লং নলম কে ফার্মার মুখা দা কমার্শিয়াল ফার্মার তুমি কি অং লপত দা তুম তা মে নাং আন ফার্মার তুম কে অ্যাওয়ারনেস দলো যে উন আন কি কেনা মা দানা তা বর ই দো
0: কালা
1: এ তুমলা হরসেরা ফি তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডায়েট কে মেনটেন নুন হান বর ইনংজি নন শোষণ ফি এ পিলো হরসেরা সেটা পিলো পুসেতা আকাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেনথু তামে বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা এ তুমলা আহু হান আহু গাদো গবি মুখা

0: লাহাই হাই পেন আকো থেংপি আরবো আধেক থেংপি আরবোকে লহংচু যেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো দাদা চোদেয়াত লাতুমকে সনাক থাকছি আকাপ্রেক আপ্রেক দানা আকাদো বি লং পেন মানে পাংবুই পেন পিমে এ জোলা আবো দাইসি অপশন দো নলমকে এ জোলা তা পিমে লা ডাকছি মিক্স দু নাংপ আর দানা লংসি লাসন তা পিমে লা দাইসি অপশন ল জংসি কমার্শিয়াল না সেকে মাথা লোপলতে কেনামা দানা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ল বাংকে লা কেনামা দানা বাংলে পিলো পুলোতে দোয়ান বেয়ানা ডায়েট ব্যালেন্সটা ডাকমাসি মেনটেন দেখ
1: নমে পেগালাম লো নাং চুরো লো নালে ফান লাসব থাকে থান পাজির মিয়া পট তাংতে ননবাঙ্গি কাপড় গাং দেং লিতুম দাম থু নাং ফাক আকি সু মুহেট পেন পিনি লিতুম গাছি টং লাপেন গাছিং কি লাসকে নাং সট আলাম বাং লাই লুতুম দাম থুলো নাং ইমু পেন নাং লিপুলো এ ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার বিয়াং লং আলং এ কিজুম নে আকি সু সোয়াইন ফিভার লা সপুথাক কুসন পেন শিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন শিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাকি রক মা লাসো পুথাক তামে নাং লিথান বাজির মি পনিক থাতে
0: ইতুম এনি নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পসি নিজেল সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসিকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসিকে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কলা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দো আজি রিং পিগলো দো বমলো
1: কলা
0: লাগে ইসি ভাইরাল ডিজিজ ভাইরাস পেনসি কি উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন থুলাপ আতেংলো সেই প্রায় ইতুম লং জিকে ফিভার হদাক আবর্ট দুক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জিয়ালং হং বা চুচি দেট পোলা ইতুম থেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাছিং অক দুজি আহু পেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হ্যাঁ বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আন পেন প্রায় জংসি আপর পেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিলত থেক কারণ আলাম থে চুচি দেট পোপট কেডিমান আফিউকে ঠিলত জি লাসি লাসো আকিসু কে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো আন পেন লহং পেন লহং চতাকালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাং আলহং ফান অটলো অট ডেট পেন কে আকো কে মে লহং অ দাম পলতে আলা সকি সকি দুন জুইপ
1: কালা
0: আপেন এসন মাকে মার্কেট লং তুম লম জর বমতা হাকটা জংসি লাই ইনফেক্টেড আলহং সকি জর লাসু ইনফেক্টেড আলহং আক ইতুম চিপন ডেট পয় হেম আকো আচুরিয়া মেন পেন জংসি এমিনা আলহং আনচি পিদা লবতে লাসো আকে সুতা আপলা পুটা দুন থেক
1: কালা
0: আংকে ইনফেক্টেড আলাং মুখা কদো লাং লো দানা লো কদো বি লংটা লা সহর মুখ আসো কে সু কে লা সহ ভাইরাস কে দুন জুইবো লাসি কাচিরি নাই মা গেলা হেলো আমি বাংটা জংসি লহং পাং রেং লোপুলোতে লাসু কে সু পেন কে কে জক জি আফান কে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদাই তা ইউজ নাং পো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সিকি পি আংকে লাসোয়া ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি কি পিপি নিলে তুম সব প্রোগ্রাম ফুটাক লাই ডাঙলি লোপলতে ভ্যাকসিন পিলা পয় অ্যান্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মাস লোতে লাসোয়া ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসোয়া ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই দো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনি ইসি লা প্রোগ্রাম পাংচেং লোপলতে কাদো গবি আলং হং হন্তা পিলা পো লাসোয়া ভ্যাকসিন মাংকে লাপেন লাসোয়া আকি সুকে জংসি সাপো উন লকলো মানে আলং হংকে সো দেলো পোলোতে মানে কিপা টং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি লং ক্লেম আর মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাং জি আন পেন ফটাক ইনফর্ম পুলোতে মুনি তু বাংপ ট্রিটমেন্ট নাং পিলো পুলোতে আলং হো মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিছু কে আজিং পিগলো আফ্রিকান আদিম বেশি কে দোলো আসো কিছু কে আমেন কে লংচেং তা আলাসি আফ্রিকান সোয়াইন ফিভার পোলো ইন্ডিয়া কে নাং লুটলি আজ রিং পিকলাম আদুমরাই কান্ট্রিজ মুখাকে ইতুম ইনফরমেশন কে লংতে এংপলতে আপ্রাং পেন দু বম লো পুসি কার্য লং যেন বা চাইনা পুনয় মিয়ানমার তুম পুসি তালা আকিসু নাং লোল পুসি কার্য লং আফ্রিকান সোয়াইন ফিভার ইন্ডিয়া লং ইতুম আংঠে কে লং চেং কে 2020 এনিকান অরুণাচল প্রদেশ এন্ড আসাম ইতুম ডাক নাং লোলো পেডাং আন এরিয়া এফেক্টেড ল নাকে ইতুম কার্বিয়াং লং তালা সকিসু নাং লুদুন চকলো লাসো কেসো তা প্রায় সিমিলার উইথ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রায় চিমিলাই লো তুম দুইটা সেটা ভাইরাস বাং বেলেগ বেলেগ ঘন্টা লাগে ডিএনএ ভাইরাস আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে আফ্রিকান সোয়াইন

0: फीवर के वेरी माने इन टांग पिक वायरस काम के थे कांगडांग लो पुलते इकुप नंग सफा पिलर पर अरोंग मेंसे लोंग होंग दोआन बेन नंग सफा पिलर पर सिम्टम के प्राय चिमिलाई लोला पेन क्लासिकल स्वाइन फीवर पेन आ फुसो पिक जी टेम्परेचर एकदम दो पिक जी लाई सन लो पेन लापेन बेहरा हाला बुडी रेसेस ता दुजी अंके लोंग होंग मुखा आंचुचे देत खांगजांग पो पु दुजय पो टटलुन पु दुजय पो लापेन আনিহাং হেল এজাতা কে ক্লেপ জি আফান প্রেগনেন্ট আলো হং পুটে এবর্শন কে 100% এবর্শন কে দোবেক পো লাপেন বেহরা লা সলো হংকে 100% থিবেক পো লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লা তুমি থিবেক পো লাগে লা সকে সোলে উন্ডো পোলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কে থাকা হবে লাহানকে তুম এনেকে লাগনাবলোতে ওয়াইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাও ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মানকে মানে এলা কি থিজিয়া পরবাং আসা বাদ জিরোডিং চেয়ারলাসি লাস আংব অংহাও নিতুম যাওসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পুটে লাতুমবাং মানে কেরেং ইয়াক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লঙ্কে লাস হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লঙ্কে বাতাইসি যংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আর চান্সেস কম পিকান লাস প্রাংসি ছিল তেটি আহুট ব্যাংকে আদা প্রাং সি আদা প্রাং মেন সি জো আফু সু উপ আর্নিং আসাম কে আলং ছিল তা দুদো আর ভাইরাসকে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাঙ্গে লালো হং টুলো হং তা স্প্রেড দেলো লা তুমাং বং যংসি কন্টেক্ট কলো পোলোতে লা সোয়া ভাইরাসকে লগে উন্ডুন বেক পো লাপে না ভেরা মুনি তুম যংসি মানে মানা মুনি বাং হলা কিছু টাঙালো হং ফান অটল আকে মিলং অট দাম তে লা সোয়া ভাইরাস করতে সন্তা দুন জুইটা থেক লাপে না ভেরাকে আকো আমুন নিলিং ইঞ্জিয়াসন বোজার পে যংসি লা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর কলো অংকে লা সোয়া লো হং অবাসি পন লো অংকে মিনাং আচুরি বাং লাতুম চলং পর্ব পোতে লা পুতা দুন জুই পো লাপে না ভেরা লাতুম হানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির লো হং লাতুম হই পেন তা লাসোয়া ডিজিজ কে ট্রান্সফার উন আন পেন ইসি আ টিক্স দু লাসোয়া টিক্স পেন তা মানে লাতুম আংরো লো হে লাসো আংরো পেন তা লাসোয়া আকেসোকে দুঞ্জুই তা থে এনকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আন তা মানে ট্রিটমেন্ট তা আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাগে উন সি উন এলাং পিনি আন তা ভ্যাকসিন তা আবেলাং পিনি আন তা আজিং পিকলো আন তা ভ্যাকসিন পিনি আন তা সোমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করিকে অনলি কে বায়োসিকিউরিটি আনবেলো তো বায়োসিকিউরিটি পুলোতে কসমসি ইসিয়া ফার্ম চিকিম পা মেনাং পো ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুটলং লিদের নাংজি লং হং আকাপ্রেক লং হং মুখা পুমাত পওয়ান লং লিদের নাংজি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লং হং চানলু পুলোতে হদাই তাক হদাক আলা কিন্তু ও কেনি লং মাংকে পো নাংনে কেচেং বাংকে কোয়ারেন্টাইন সি বিনাং জি কোয়ারেন্টাইন বিদেট পেন কে দিন ফি সি লা সোলো হং থাং থেলু পোয়ান সি হলা তুমলং মিক্স দু নাং জি আম পেন জংসি লা দানা কে জর হ দানা কে বানা গাড়ি পুসিতা দানা কে বান গাড়ি সেটা হদাই তা সাফা দুন বেড়ানাং পো এই তুমলং হলা দাক ফুটবাত পুইসি সিস্টেম দু ফুটবাত সমার দুন মে দাক পটাশিয়াম পার মাঙ্গেনেট পটাস পুপু লা সো পটাস আলাং পেন বি সি মুনি তুমুখা কিবাং কেদাম সেটা লা সোয়া পটাস আলাং লসি পু দংসি হালা ফার্ম লং এপ্রোচ নাংজি আন পেন উনান উনকে ড্রেস তা কাপ্রেক নাংজি ফার্ম লং ড্রেস বাং কাপ্রেক নাংজি আন পেন নালি হং কে বারা ড্রেস বাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেস কে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চি কিমলো পুটে হদাকসি অসুবিধা চিক্লেম জান নাং পো নহলে কালিতে লা নালি ড্রেস লং মাসি ভাইরাস নাং দুন জুইতা থাক কিং অব লং মাতা নাং দুন জুইতা থাক অ লাসি ইংডাং প্রাপিক লাসি বায়োসিকিউরিটি পহরমু বাং মেনটেন পিক নাংজি আর লাভ মেনটেন উন এলো পুলোতে আফ্রিকান সোয়াইন ফিভারকে লাগে মানে কি উন প্রাপ পিকলো আমি পেন লালে এঁকে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বি আঙ মাংকে রং সরকে লা সহরমু বাং মানে মেনটেন উন এদের দেতা ইসি কে শেখ সাকলো ফার্ম চিকিম দে পো ইন্টারেস্টেড ফার্মার রোজি ফার্ম চিকিম জি রং সর তুমাংটা আলা ফার্ম আলং হং কিলাং পিদাম পো লুট পিদাম চকটিটি লাসন লো পুলোতে বেমারটা ঢুনজুই পো লাসি উনান উনকে লা সহরমু বাং বাউন্ডারি চি বনাই নাংজি বাউন্ডারি ওয়াল চুদ কেনি সি চে সোমার সি মুনি তুমহান পুমাত পাপালু চককে পারমিশন পিপি দেত নাংজি আন পেন লা কাচিরি বাং থে উনাং পো আনি বাং তা আলং হং নসি কে জর্দাম পুসিতা বা বেলেগ আলং হং কে বান পুসিতা চিলাং পামিসি চিরি পামিসি আজাত সিতা ক্লেম নাং পো স্টেপস এন নাং পো
1: কালা মে পিক মে পিক লাম সিনাংলি রেডিও গার জোরা দা তুমি ফান কে থান পো নিগলো ফাকা কিসু কুসন মা লাপেন কুসন বেন সেগাছি পাজর জিমা লাসো পুথা নাং লিগি থান পাজির মি পো নাংলি ফানাং চুরুলো তাতে ইসন আলাম নি দিনাংলি ফানাং কার জুগাং তুমি বাঙ্গে লাহেনলো এই প্রিভেনশন মতে কাছিরে মেক সোসে আং কুপেন পিনে কাছিরে

0: দলো
1: কলা
0: কন্ট্রোল করি ফান নালে তো ভ্যাকসিনেশন বাং মেনটেন নজি রেগুলার ডিওয়ার্মিং ডিওয়ার্মিং মানে পিলু দোবাই ইন্টারভেল ইসিসি ইন্টারভেল উপলতে পিলু দোবাই তা পিদুন বম নজি আকো উন পুলোতে রেকর্ড কিপিং লা বাং ইম্পর্টেন্ট ও নালে তুম রেকর্ড কিপিং চিবি নজি রেজিস্টার লো মেনটেন নজি কমালো হি কসন মা কসালো হে আর্টা কানো মা পহাই টা মেনটেন নাই প্রেগনেন্ট দলু পুটে হালা তুম হান্তা আকো রেকর্ড এক্সট্রা সি চিবি পো নজি হালো আকো দানা কিপি পুসিতা নালে তুম দানা মুখাটা চিলাংলাভ নজি হিসাব দু আহাই হিসাব মুখা চিলাংলাভ নাই উন পুলোতে নালে তুম নিতুম ভেটেনারি ডক্টরস তুম পেলে কনসাল্টা চক লাহাই বাংকে লাপেন বাহেরা নীল তুম লাসো কিছু আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফির সেটা লাসো কিছু ফানকে নীল তুম টাইম টু টাইম অ্যাওয়ারনেস পিবেয়ার রং সর তুমান লাসো কিছু অফুঠাক অ্যাওয়ারনেস সি পি নালে তুমান পিবেয়ার দি উনান উনকে নালে তুম লাসো কিছু জং সি কার্যুদু নংলো নানি প্যান কার্যুদু নংলো পুলোতে বায়োসিকিউরিটি বাং নালে তুম স্ট্রিক্টলি চিলাং নাং পো তাকে লহ কাপড় আলো হো মুখা বানবি দেন নি লাসো এসেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেন নি আছুরি মুখা পিপি দেন নি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন নি লহ অক দহল হাই বাং পিপি দেন নি আমপেন উনান উনকে হলা সন ইনসেক্টস কদু উবি লাহাই পেন মেনটেন নি চিটিম তাহ ইংরো তাহ লাহাই পেন তা মেনটেন নি লাহাই পেন তাহ আলাম থে আকে সু দুনজুই তা থেক লাসে রয় বাং আনি বাং তা উনপুলোতে সাফা বেড় নজি আলাং তোমা ফাঁক রয় আহ পেন কেলা হি কাদৌ বে হাই উ পো লাসো জৈনি তা কাপড় কাপড় কেসু আকো লং লক তা থেক লাসে লা হাই তা সাফা বেড় নাং পো আর নলম কি কেমিক্যালস অ্যাভেলেবল দু কেমিক্যালস নাহলে তুম নামপন রে সাফা পামে তা চক
1: সুরোপার পিগলো নাংলি লাসপু থাকে থানা পাজির মিয়া পল তাঁতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান বাং কেদো তাঁতে ইজন ফাঁক আসো ফিডেট পেন কোয়ান আর তা আহুসি লাসো আবিজি মেপি না যে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটেটি সেটা থ্রি মান্থস সি তুম এনেকে আডেট মানে কি ফিক্স ফিক্স লাসো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন তুম পিপো লাপেন থাকানকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপড় একটা দো ইহুদিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলে হালসো ভ্যাকসিন আং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন এটা ইন্ডিয়া পেন প্রোকিউরা ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস আফিসি প্রায় কে পিপি পলো লাতুমকে লান এসে কে আপাই চুলাং চবমজি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লোক জি লাসে লাসো এসে খুব বাংকে নিলে তুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন আফিসি তুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলাম লো লাসো পুথাক নাং লিগে থান পাজির মি আপদ তাংতে ইলি গেছে থানাই কে দোপিক লাংতে মা সেটা মে আপরালাম দো পটসি পিনি গেলে তুমলা দা আনলে রিপিক চেক লনা মো আপর কাপ্রেক দোলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জে ফান আপর এন থুলো নাং তাংতে পিনি নাং লিলা দা আনকে বাং পট নাং লি ফান নাং চুরু পিক লো লাপে নাং লি ফ্রাং কি ক্লেম কি দাম জি আসন আসাই আন সেটা মে এ নাং লি ফান হিরজুমে নাং পিদুন লো লান আপর আনলে ইলি রিপিক চেক লনা নাং চুরু লোকে বাং পট
0: কার্ডো
2: লপন অপর্ণাংলি তুম অক প্রাণাজামেক আংডেং অলং ডক্টর রুকাসেন্টেরাং লাপেন হুটবাং পি হেভেলিন তিমুং পিয়াং বং চিহুচিপুত আর্যুইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু কেনাং সট কাপাচিনিয়ালাম জের আর্যুইক থা থেংপি কে লাং তোমন লাপেন আর কি কাছে হোপেন কে খাং বাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইং নাম নাংকিবির পেনাজক কেরেং এট আচেথে কেডো আপি আন্তা আকিসুং দু টাংলো নামপি নামদুর টংসেকট পেন কানাহক অজক টমনতা প্রিন্তা কাছে টন্তে নাং দু টাংলো কেরেং এট আপি আন রেংদক রেংনি পেন কাপারিং জিয়াফান থেংপি এ নাংজি লাপেন রাইকম নাংজি দেট চান্দ্রি চান্জাই লাপেন আলি রাচাম কাপে দুয়াফান থেংপি এ নাংজি এলপিজি মতে চুটুন চদা

আদুন্থু ইংলিশ আলুনাজাই মেক আং ডেং আলং আপ্রাংসি ওয়ান ডাইরেকশন কিলুনালুন আর্জু ইক সিনাং আলুনালাম থি স্টিল মাই গার্ল।

আদন্থু লরি উইলকে কেলোনালুন আর্জুয়েক সেনং আলোনালাম থি সিন্স আই ফিল ফর ইউ।

0: lapon apornang litum english aluna jaimek angding along ason son alun arju iklong tanglo lucky akashwani dipu adunthu lamhancha kapor hie jaimek angding along professor rongbong te rang pen ketok inkung isi mekri bu prop alangham samsoning tipen kethan arju iksinang lapen kache parjana bang phu bang phie tum lake founder teron dohumi ingleng pi ken sing taro sengkan ki ming tipi hun mili kropi lapen ramening ti
1: pini ingkung isi mekri bu prop alangham alamhancha nangli tuma phan nangwan pilo labang so alam hancha ketoga lake sir professor rongbong terang lapen lam hancha kithan pon abang lake samson ingti lapen keche parjan pon kensing taro roman ingti founder teron dohumi ingleng pi senkan ki ming ti pi lapen hun mili kropi atum henlo bang so ajai me ke pachun abang lake sir prodeep rongphar lapen adun thu ke pachun abang samson ingti to tangte arjupon sina
2: লংনিত লংপারপান আলং হাম আহাবার হা লাসুয়া পড়াহুত সাম্প্রিয়া তুরাবিন চিংবুই কুং সিদু কে কে কংকাং পেন কিলিপন ক্রং লংনিত আরয়তা আলির পালং মেদুন থুমুচি বংশু আলং হাম আহাবার আর জে আলিরাচাম সনসে সি পেকলারলো ব্ল্যাক টপিং কিবুই কে কে কংকাং পেন ন্যাশনাল হাইওয়ে আতোয়ার পিয়া থাক গাড়ি মটর কাছে হেলাত পিট পেন চেকলাং সাকলো কায় আলো তি কেদাম বম ইসি কে প্রেক জেক আংদি কাহে লোভিং খন বা মনাংলং আপাম আলং কেদো দিফু রং সুপিয়া ফান ওয়াটার সাপ্লাই স্কিম আলং সুন আলং তা কাছি পোডো কক পাদুসি আসামপ্রিয়া তুর কেরো পেন ক্লারিরি ক্লারবর্বর ইংসামরি ইংসামদেম পেনসি হা রিদলো বাপ বিফু পেনাই তে কাংসি সারমেন রং হাং পেন আচর সাংবাই তেরং পি বাহিনী আতুম নংচার বিবন সি ইংলং পেন নংহির বমল সারমেন আপ্রাং আপ্রাং আহাক চিংহর পন কিং সি কেদাম বম সাংবাই কে আলাং তুম রেজ যাই দিয়ালং আসাং কেবাং প্রে আথেং থে আরং আলাম সি নিং আলো কেদো এ আজক লালক সি মন্থিপন বমল আকে বানলাই আজাম্বুরং আফাং আলং চেবেক চট সি আরি নপাক নং কে অতলক সারমেন তা ইংলং আপাম আলং হাম মালম লম নংলং লেম দেট সি নংকে ক্লাং মি কেচু আমুং নংকা বে বম পেন কিদু কিসুং কে ভোজিয়া পুথাক নং মুন্থি বম সি পেজু পেজু পেন নংহির বমল আলং তুম আপ্রাং আপ্রাং কে বা এট সারমেন কাহন পিক আমে থান আপি শিকার আপি কং নিম কংথুম থেকসের আট আদুর পেন বা এট তোয়ার লাপুপু আনাটা ইংনিম ইংনিম পন বম সি আলং তুমা ভি আপ্রাং দুন বমল আর নিকাং সামনাং কি হির আপ্রাং আপ্রাং আতার আথন কাচি হুমরি রিন্তি আং নাম আবোতেক বসো তুম কাংরেং কি কিনজো পেন আজক ইং নাম আজো আং তং আর মুংসি পাচক দাকল আসন আসন আবোতেক বসো আসে আং তং আলং ওসো বিপো আসে আর মুং তা সেরাং গ্রুংল ওসো বিপো আসে কার্যুদুন লং পেন সারমেন কে আলং কাছু বোচে আকায় আং দি আক্রং চেলং দুন লকল কি বিহেক আওসো আসনসি আলং ওসো বিপো আসে আং তং আলং পাচে তন্দুনসি তার রাম দুনল
3: বোসো বিপো রিট নং মেলো বোসো বিপো বোতর দিরপো
2: কিসুং কে বয় কে পারপু লক সারমেন আনিং আরলো কেদক জিন আবোসো বিপো আসে পেনাজক আনিং চেপারং চেনল আলং আপ্রাং প্রাং ইং সামরি ইং সামদেম পেন কেদাম বম মিরবিন আপেয়ান আলং আনিং কেদক পিক আকাং হন আমেক পেনসি লাংফ্লি

আমার তো আমি আনকে লাপ হ্যালো রানী ইংটি পি পবন সিং ইংটি ডক্টর তপন সিং ইংটি অজয় সিং ইংটি নকুল সিং ইংটি লাপেন বিউটি ইংটি পি কার্বি লঙরি মতে মিকি হিলস ডিস্ট্রিক্ট কে কিম জি পু কাহিমা নামাং কেপাক প্লেইং জি আফান পুরা আলাংলি স্যামসন সিং ইংটি আবাং হিজ এক্সেলেন্সি স্যার রবার্ট নেইল রেইট আসাম আগবর্ণর বারিম আফান নিখাব এংকর এনের ক্যাপ আনি ফ্রি আচিকলু ফারুকরি সিরকুলার ফ্রি ক্যাপ আনিংকান মহেন্দ্র চুয়া আলং চেতং দুলু লাসন সি ইসি কার্বি আডেলিগেশন টিম সেংলো লাপেন আলাংলি স্যামসন সিং টিপেন পার্টিপি পনসি আংলেটু মাফান জাপনিলো লাপেন মোহনদি চুয়া পুয়া দিমালং চেতং দুনসি পিনপুর আলু মতে মেমোরেন্ডামটা গভর্নর সাহা পাফান পাজির দুনলো কার্বি আইটুমটা মেনা লংরি কাংথিম দোনাংজি পু মাথাসি লাপেন কার্বি লংরি কেহাং কেপাসুজি আফান পুরা কার্বি আদরবার মতে মিকির জাতীয় মহাসভা আসাম তা ফরোক্রিস ক্যাবরা ফ্লি ক্যাবরা ট্রক আনিংকান থাং থাঙা জিকলু নিখাব ক্রে ট্রক আর্নি সেং নাংকলো লাপেন আকাহাই সার্সিং টন হাবাই আফান প্রেসিডেন্ট মতে মাইফু লাপেন আকাহাই স্যামসন সিং টি আফান সেক্রেটারি মতে চুনবাং আর পুতা পেগলো ফারুক্রিস ফ্লি ক্যাবরা ট্রক আনিংকান স্যামসন সিং টি আবাং সাব ইন্সপেক্টর স্কুল সাসাইব আর পুপেন চে উসি কার্বি আদরবার লং চেপা অগনুল লাপেন আলাংলি আমারসি বাংসু আসং আ কং চুনবাং আর পুতা ডেংদুনসি কার্বি আখায় আফারমান মিকির হিলস ডিস্ট্রিক্ট কি কিমজি আফানপুরা সাই কে ক্লেম কাচি পাদুক চেং কার্বি আসং জা পোলো লাসনসি কার্বি আদরবার আসং আলং কং চুনবাং আর পুকিদো উ নাহুদ সিতামে আলাংলি কার্বি আসু আতুমতা মেনা আলংরি লং পাত দোনাংজি পু মাথাসি মিকির হিলস ডিস্ট্রিক্ট কেপামানজি আফান পুরা আমু চেদং ফ্রা পেন্সি কেক্লেম কেজা পঞ্জিন আসংজা পোলো হালা বাংসু আহুদ আসাম আ গভর্নর বারিম স্যার অ্যান্ড্রু গোলে ক্লো পেন্টা ইংলং আসু মতে কার্বি আতুম কেদুক কিসুং কেফু দোয়ান্তা কেরাপ থেকজি আফান পুরা আর কয়া চিকলু ফারুক্রিসির ক্যাবরা ফ্লি ক্যাবরা কে থমানিংকান দেনা রং আন্তা হুমরি দামলু হালা বাংসু আহুদ আলাংলি লং আচর লেডি ক্লো তা দেনা রং আন ওয়াংসি নাংলাং দুলো লাপেন ইংলং আজো কেদু কিলু কেলমারা লাতুম আফান প্রাপজিন পেন ইসি সালাজং কার্বি আলংরি ইকিম জি আসাই কেদেং সেরাক জি আফান আনিং কে হাং আলাম চেপাকলাং দুনলু লাসনসি কাজিংথুর আসাই কেপাদেং জি আফান পুরা সরকার আফান আকেহাই স্যামসন সিং ইংটি পেনটা গভর্নর আকেহাই আংনু পাজুমে সেন পেন লামথে যাই দুনলু বাংসহুর কার্বি আসংজা সারপুয়া তুম লাকে আকেহাই স্যামসন সিং ইংটি আমাত খরসিং তেরাং লাপেন রং রূপ আগে থে কি দিং আতুম আংবং পেন লংসিং তিমুং বারয় তিমুং নারেপ রংপি করুণা বে দিক্রুম তিমুং লাংটুক রংপি চনকার টেরন চালু টিংলেং কে থে রংপি আতুমতা গভর্নর আকে হাই আফান কার্বি আরন আতেং পেনসি আর্দমার চৌদুনলু লাপেন কিদুক কিসুং আলাম দোয়ানতা স্যামসন সিং টি আফান থানসি পুথত আরেং কেলক আলাম পেন গভর্নর সাহাব আফান থান বাজার মিদুনলু হালাবাংস আফাই কেবাং আহুসি স্যার এন্ড্রু গোলে ক্লো আফান স্যামসন সিং ইংটি লাপেন খরসিং তেরাং MLC আতুমতা পুথত ইসি পিনপুর আলু মাতে মেমোরান্ডাম টক্সি আসাম গভর্নর আফান পিপাজির দুনলো লাপেন প্রাপজিন পেন কার্বি আতুম আফান ইসি কেথিরক্লং মিগির হিল ডিস্ট্রিক্ট কেপাসেংজি আফান চুনিংরি পাদিক্রিম পেনসি চুনিংরি দুনলো পুথত থেরে আজিক্লু নিফাই ইসিয়ারনি ফারুক্রি সিরকের ফ্লিকেপরা থ্রক্সিয়া নেংকান স্যামসন সিং টিপেন ইসি কার্বি ডেলিগেশন জাপনসি স্যার এন্ড্রু গোলে ক্লো হিজ এক্সেলেন্সি গভর্নর আসাম আফান হালাবাংসু আহুদ নগাঁও ডিস্ট্রিক্ট আলু কেডু লঙ্কা আলং কেবাং আহুতা বুথত ইসি মেমোরান্ডাম পিপাজির দুনথুলু আপেন প্রাপজিন পেন মিকির হিলস ডিস্ট্রিক্ট কেবাসেং সেরাক জি আফান পুরা চুনিগিরি দুনথুলে থরলো বাংসু আফি স্যামসন সিং টিপেন কেপেজাপন ইসি কাংটাংরা কার্বি ডেলিগেশন আবুতুং আতুম লাকে আকেহাই খরসিং তেরাং থেঙ্কুর সিং ইংটি লাপেন আমেনা স্যামসন সিং ইংটি পেন পেন যা পঞ্চে নিউ দিল্লি আন্দামলো লাপেন পুথত প্রাপজিন পেন মিকি হিল ডিস্ট্রিক্ট কেসেংজি আফান পুরা ইসি মেমোরান্ডাম মতে পিনপুর আলু টক পামি ইসি মান কেদু আকেহাই ইন্ডিয়া ডেট আ প্রাইম মিনিস্টার বারিম পণ্ডিত জওয়াহরলাল নেহরু আফানতা পিপাজির দামলো লাপেন ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকানাংবং মিগির হিলস ডিস্ট্রিক্টা কেসেং কেপাচুঞ্জি আফানসি চুনিরিতে কাংলো লাসনসি নিফাই ক্লিনার ক্যাব আর্নি আরু আচিক্লো ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা থ্রক্সি আনেংকান দ্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবেল এরিয়াস আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুডেড এরিয়া আফান এসি সাব কমিটি সেং পনলো লাবাংসুয়া সাব কমিটি আমাইফুকে আকেহাই শ্রীযুত গোপীনাথ বরদলৈ আফানসি পেকলো লাপেন মেম্বর আতুম আমেনকে আকেহাই রেভারেন জে জে নিকলস রয় শ্রী রূপনাথ ব্রহ্ম

লাপন আপর্ণাং লিতুম হন্থে লামার জানালং বিজয় লেখে লাপেন মিরমিলি রং পিপি কেলুনালুন আর্জুইক লং টাংল আদুন্ধু দিদিমু লরি লামার জানালং বিদ্যাসিং রং পি বারি রং ফারপি লাপেন সান্তানা কিলিং পি কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে সেং দোলাং মা দে নাং লাবাংসু আলুনালং লুনসে পি আনিং থে থে পি বি সি আনিং কেহাং আথারে আফান আলুনালাম থে পেন পাজির মিদাম

লাপন আপনং লিতুম আহির লামার জানালং প্রভিঘা টক বি লাপেন মিরমিলি রং পি পি কিলুনালুন আর জুইকলং টাংলো আদুন্থু কেনং সৎ কাপাছিনিয়ালাম জের আর জুইক থা নাংলিতুম জংসি কাছুনিং রিয়ালুন জের আর জু ইংতুং পুলুতি আলম বিলমা জাইমেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলং কে টক নাংজি কে লাপু হেনলু জাইমেক আমেন আলম বিল

Om komat si kilun ma lunse pi lunse po amen alun alam the asap so tok nang ji karjukang tung atum kedo dim mati arong amen lapen karjukang tung atum amen alom biloma jai me ki iruyalong batahini si rot parjuchot laki bhom kuruani adab porphai ner ke bramini thom ke lapen aju porphai sir ke bramini thom ke apor কেনাং সট কাপাছি নিয়ালাম জেরকে লাপন ইক চটলো। আদুন্থু নিকাং হন লামার জানালং মঙ্গল রং পি কিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে নিসিং ভে আরলু আলাম লাবাংসু আলুন আলং লুনসে পোয়াবাং আনিং গেহাং আনিম সুপিয়া ফান আনিং আলু আলাম আলু নালাম থে পেন্সি পালিদাম

আসন সোনালুন আর জুইকলং টাংলো লাকি আকাশবাণী দিফু জাইমেকি বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবরা সিরকেপ লাপেন নাংলিটুম নিউজ অন এরা এপসালং পেন্তা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর জুইকলং ঝে পিনি কন্ট্রোল রুমালং স্যার পুকে ডেঙা বাঙামেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি প্রশান্ত রংহাং লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম আবাংলাকে জুমিকা ফাংচুপি লাপেনকে ধনকে ওয়ান আসাইকে ক্লেম পনা বাংলাকে সার্কলিং টিসু নং স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেপ লেংটাংলো লাসি পিনি আকাশবাণী।